0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலயஜ சீதலா சஸ்ய

আকাশবাণী শিলচর, আজ 29শে বৈশাখ 1948 শতাব্দ, চৌঠা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 19শে মে 2026 খ্রিস্টাব্দ। আজ মঙ্গলবার, শুরু হল আমাদের প্রথম অধিবেশন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: আকাশবাণী শিলচর। অধিবেশনের শুরুতেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে প্রচারিত সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে।

0: আকাশবাণী সেই চার শুরু হচ্ছে অমৃতবাণী। এতে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ শুনবেন।
1: এক সময়ে যখন আমি এই পৃথিবীর সঙ্গে এক হয়েছিলাম, যখন আমার উপর সবুজ ঘাস উঠত, শরতের আলো পড়ত, সূর্যকিরণে আমার সুদূর বিস্তৃত শ্যামল অঙ্গের প্রত্যেক রোমকূপ থেকে যৌবনের সুগন্ধ উত্তাপ উত্থিত হতে থাকত, আমি কত দূর দূরান্তর দেশ দেশান্তরের জল স্থল ব্যাপ্ত করে উজ্জ্বল আকাশের নিচে নিস্তব্ধভাবে শুয়ে পড়ে থাকতেন, তখন শরৎ সূর্যালোকে আমার বৃহৎ সর্বাঙ্গে যে একটি আনন্দরস, যে একটি জীবনী শক্তি অত্যন্ত অব্যক্ত অর্ধচেতন এবং অত্যন্ত প্রকাণ্ড বৃহৎভাবে সঞ্চারিত হতে থাকত, তাই যেন খানিকটা মনে পড়ে। আমার এই যে মনের ভাব, এ যেন এই প্রতিনিয়ত অঙ্কুরিত মুকুলিত পুলকিত সূর্য সনাথ আদিম পৃথিবীর ভাব, যেন আমার এই চেতনার প্রবাহ পৃথিবীর প্রত্যেক ঘাসে এবং গাছের শিকড়ে শিকড়ে শিরায় শিরায় ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, সমস্ত শস্যক্ষেত্র রোমাঞ্চিত হয়ে উঠছে। এই পৃথিবীটি আমার অনেক দিনকার এবং অনেক জন্মকার ভালোবাসার লোকের মতো আমার কাছে চিরকাল নতুন। আমি বেশ মনে করতে পারি বহু যুগ পূর্বে তরুণী পৃথিবী সমুদ্র স্নান থেকে সবে মাথা তুলে উঠে তখনকার নবীন সূর্যকে বন্দনা করছেন। তখন আমি এই পৃথিবীর নতুন মাটিতে কোথা থেকে এক প্রথম জীবনোচ্ছ্বাসে গাছ হয়ে পল্লবিত হয়ে উঠেছিলেন। তখন পৃথিবীতে জীবজন্তু কিছুই ছিল না, বৃহৎ সমুদ্র দিন রাত্রে দুলছে এবং অবোধ মাতার মতো আপনার নবজাত ক্ষুদ্র ভূমিকে মাঝে মাঝে উন্মত্ত আলিঙ্গনে একেবারে আবৃত করে ফেলছে। তখন আমি এই পৃথিবীতে আমার সর্বাঙ্গ দিয়ে প্রথম সূর্যালোক পান করেছিলাম, নবশিশুর মতো একটা অন্ধ জীবনের পুলকে নীলাম্বর তলে আন্দোলিত হয়ে উঠেছিলাম। এই আমার মাটির মাতাকে আমার সমস্ত শিকড়গুলি দিয়ে এর স্তন্যরস পান করেছিলাম। একটা মূঢ় আনন্দে আমার ফুল ফুটত এবং নবপল্লব উদ্গত হতো। যখন ঘন ঘটা করে বর্ষার মেঘ উঠত, তখন তার ঘন শ্যামচ্ছটায় আমার সমস্ত পল্লবকে একটি পরিচিত করতলের মতো স্পর্শ করত। তারপরেও নবনব যুগে এই পৃথিবীর মাটিতে আমি জন্মেছি। আমরা দুজনে একলা মুখোমুখি করে বসলেই আমাদের সেই বহুকালের পরিচয় যেন অল্পে অল্পে মনে পড়ে। আমার বসুন্ধরা এখন একখানি রৌদ্রপিত হিরণ্য অঞ্চল পরে ওই নদীতীরের শস্যক্ষেত্রে বসে আছেন। আমি তার পায়ের কাছে কোলের কাছে লুটিয়ে পড়ছি। অনেক ছেলের মা যেমন অর্ধমনস্ক অথচ নিশ্চল সহিষ্ণুভাবে আপন শিশুদের আনাগোনার প্রতি তেমন দৃকপাত করেন না, তেমনি আমার পৃথিবী এই দুপুরবেলায় ওই আকাশ প্রান্তের দিকে চেয়ে বহু আদিমকালের কথা ভাবছেন, আমার দিকে তেমন লক্ষ্য করছেন না। আর আমি কেবল অবিশ্রাম বকেই যাচ্ছি।
0: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী শিলচর, এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটি গিয়েছেন সুমনা সাহা।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে

কৃষক বন্ধুরা, মুখী কচু কন্দ জাতীয় ফসল, যত্ন নিয়ে এই চাষ করলে ফলন পাওয়া যায় যথেষ্ট ভালো। এই ফসল কন্দ জাতীয় হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে ফসল তুলতে না পারলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। বাজারে চাহিদা বুঝে ইচ্ছে মতো তোলা যায়। গ্রামগঞ্জ, শহর, নগর সর্বত্রই এই ফসলের ব্যাপক চাহিদা থাকায় বাজার দর থাকে সবসময় ভালো। তাই অন্যান্য ফসলের তুলনায় এই অর্থকরী ফসল চাষে বর্তমানে বেশ লাভের মুখ দেখা সম্ভব। এই ধরনের ফসলে বীজের আকৃতির উপর বীজের পরিমাণ নির্ভর করে। কন্দ যদি ছোট হয় তাহলে বিঘা প্রতি 80 থেকে 100 কেজি বীজ লাগবে। কন্দ বড় হলে বীজের পরিমাণ একটু বেশি লেগে যাবে। এই ফসলের কন্দ পচা রোগ ঠেকাতে বীজ লাগানোর আগে বীজ শোধন করা খুব জরুরি। প্রতি লিটার জলের সঙ্গে 1 গ্রাম ব্যাভিস্টিন মিশিয়ে কোনো পাত্রে রেখে তার মধ্যে কন্দ কিছুক্ষণ ভিজিয়ে ছায়া জায়গায় শুকিয়ে নিতে হবে। কৃষক বন্ধুরা, জল নিকাশি ব্যবস্থা ভালো আছে এমন উঁচু বা মাঝারি উঁচু জমিতে এই চাষ করতে হবে। বেলে কিংবা বেলে দোআঁশ মাটিতে এই ফসল ভালো ফলন দেয়। আলুর মতোই এই ফসল মাটির নিচে হয়, তাই জমির মাটি ঝুরঝুরে করে নেওয়া প্রয়োজন। 3 থেকে 4 বার গভীর করে মাটিতে চাষ দিতে হবে। মাটিতে পর্যাপ্ত রস না থাকলে সেচ দিয়ে তবেই জমি চাষ দেওয়া উচিত। বিঘা প্রতি 2 থেকে 3 টন জৈব বা কম্পোস্ট সার লাগবে। জীবাণু সার অ্যাজোফস জৈব সারের সঙ্গে মিশিয়ে দিন দুয়েক ছায়া জায়গায় রেখে বিকেলের দিকে জমিতে ছড়িয়ে দিতে পারলে ফলন ভালো হবার সম্ভাবনা থাকে। জীবাণু সার দেওয়ার 1 সপ্তাহ পরে রাসায়নিক সার দিতে হবে, তারপর বীজ লাগাতে হবে। মুখী কচুর কন্দ লাগাতে হবে 2 ফুট বাই 2 ফুট দূরত্বে। জমির মাটি সমান করে নিয়ে জমিতে সরু দড়ি অথবা সুতো ফেলে সারিবদ্ধভাবে 4 থেকে 5 সেন্টিমিটার গভীর নালা কাটতে হবে লাঙলের ফোলা অথবা অন্য কোনো যন্ত্র দিয়ে। তারপর ওই দূরত্বে শাবল বা নিড়ানি দিয়ে গর্ত করে সেখানে একটি করে কন্দ রেখে গর্তের কিংবা নালার উপর হালকা করে মাটি দিয়ে ঢেকে দেওয়া দরকার। চারা বের হয়ে যাবার পর

কুড়ানি নিয়ে ক্ষেতের আগাছা পরিষ্কার করা উচিত। জমিতে খুব বেশি আগাছা জন্মালে কোদাল দিয়ে হালকা করে কুপিয়ে দিলে আগাছা নষ্ট হয়ে যাবে। কৃষক বন্ধুরা, চারার বয়স মাসখানেক হয়ে গেলে চাপান সার দিয়ে গাছের গোড়ায় মাটি ধরানো প্রয়োজন। জমিতে রোষ না থাকলে মাটির অবস্থা বুঝে মাঝে মধ্যে সেচের যেমন প্রয়োজন হবে, তেমনি আগাছা জন্মালে সেগুলিও পরিষ্কার করে দিতে হবে। এই ফসলের অন্যতম রোগ হল কাণ্ড পচা, পাতা ধসা প্রভৃতি। এই রোগ হল ছত্রাক ঘটিত। মেনকোজেব জাতীয় ওষুধ প্রতি লিটার জলের সঙ্গে 2.5 গ্রাম মিশিয়ে গাছে ভালো করে ছিটিয়ে দিলে উপকার পাওয়া সম্ভব। অনেক সময় গাছে ব্যাপকভাবে জার পোকার আক্রমণ দেখা যায়। এই পোকারা গাছের পাতার এবং ডাঁটার রস খেয়ে গাছকে খুব দুর্বল করে দেয়। এই পোকাদের উপদ্রব ঠেকাতে প্রতি লিটার জলের সঙ্গে 2 মিলিলিটার রোগার অথবা মেটারিস্টক্স মিশিয়ে স্প্রে করতে হবে। সতর্কতার সঙ্গে চাষ করলে রোগ প্রতিরোধ অনেকটাই করা সম্ভব। কৃষক বন্ধুরা, আপনারা প্রয়োজনে অবশ্যই উপযুক্ত সার ও কীটনাশক প্রয়োগ করুন, তাহলে খুব ভালো ফসল পাওয়া কিন্তু সম্ভব। প্রয়োজনে বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলা যেতে পারে।

খেতে খামারে শুনলেন। আকাশবাণী শিলচর, এখন শুনবেন লোকগীতি কল্যাণী দাম ও অনিমেষ দেবীর কণ্ঠে। প্রথমে কল্যাণী দাম।

প্রথমে কল্যাণী দাম ও পরে অনিমেষ দেবের কণ্ঠে লোকগীতি শুনলেন আকাশবাণী শিলচর।

0: कोई नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: অনুষ্ঠান পরিচিতি। আজ মঙ্গলবার, আজকের অনুষ্ঠান মালায় রয়েছে সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20, বেলা 11:30 দেশাত্মবোধক গান শুনবেন, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40, বেলা 12:30 সুরের ভেলা অনুষ্ঠানে শোনা যাবে রবীন্দ্রসঙ্গীত, সকাল 8:40 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি শুনবেন, বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15, সকাল 9:30 পণ্ডিত কার্তিক কুমারের সেতার বাদন শুনবেন,

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান। আজ চৌঠা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 19 মে 2026 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1908 সালে আজকের দিনে প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের দুমকায় জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস ঢাকার বিক্রমপুরে। আজকের দিনে 1954 সালে ভারত মার্কিন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। 1958 সালে আজকের দিনে প্রখ্যাত ইতিহাসবিদ ও শিক্ষাবিদ স্যার যদুনাথ সরকার মারা যান। আজকের দিনে 1961 সালে শিলচরে রেল স্টেশনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় এবং এর দাবিতে আন্দোলনরত সত্যাগ্রহীদের ওপর পুলিশ গুলি চালায়। এতে 11 জন শহীদের মৃত্যুবরণ করেন। এবারে আজকের প্রসঙ্গ। আজ মহান 19 মে, ভাষা জননীর সম্ভ্রম রক্ষায় আত্মাহুতির সেই দিন। এই মুহূর্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি পঙ্ক্তি খুব বেশি করে মনে পড়ছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। ইংরেজ রাজত্বকালে বাংলার মনীষী বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ও অন্যান্যরা বাংলা ভাষাকে তাদের সাহিত্য সৃষ্টির মাধ্যমে বিকশিত করেছিলেন। বাঙালি সব কাজে বাংলাকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য প্রাণপাত পরিশ্রম করে গেছেন তারা। পার্শ্ববর্তী বাংলাদেশেও ভাষার জন্য সংগ্রাম করেছেন মানুষ। সেখানে জনগণের ওপর চাপিয়ে দেওয়া উর্দু ভাষাকে আন্দোলনের মাধ্যমে সরিয়ে দিয়ে নিজের মাতৃভাষাকে সুপ্রতিষ্ঠিত করে তুলেছিলেন। ফলে 19 মের বিশাল আন্দোলন মাতৃভাষার ওপর গোটা বিশ্বে চলা আগ্রাসনের এক অঙ্গই বলা যেতে পারে। জাগ্রত জনতার আন্দোলনকে চিরদিনের মতো বিনষ্ট করে দেবার ষড়যন্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়েছিল সরকারের পুলিশ বাহিনী। সেই বর্বরোচিত আক্রমণে প্রাণ কেড়ে নিয়েছিল 11 জন তরুণ তরুণীর। এর পাশাপাশি গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরও বহু বাংলা মায়ের দামাল ছেলে। 1961-এর ভাষা আন্দোলনের

সংগঠক কাছাড় গণসংগ্রাম পরিষদ ব্রহ্মপুত্র উপত্যকার বাংলা ভাষীদের অধিকার সংরক্ষণ করার ব্যাপারে আরেকটি বড় দাবি তুলেছিলেন। বলা হয়েছিল গোটা রাজ্যেই বাংলা ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দিতে হবে। ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলাভাষীরা এ নিয়ে কোন আন্দোলন তেমনভাবে গড়ে না তোলায় ওই দাবিও কার্যকর হয়নি। তবে 1961 সালের 19 মেতে শিলচর রেল স্টেশনে আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের ফলে বরাক উপত্যকা বাংলাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা আদায় করে নিয়েছিল। বাঙালি রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষার অধিকার আজকের দিনে আমরা কি সঠিকভাবে বয়ে নিয়ে যেতে পারছি? বাংলাকে সরকারি কাজে কতটা ব্যবহার করছি আমরা? নতুন প্রজন্মকে মাতৃভাষার অধিকার সম্পর্কে কতটাই সচেতন করে তুলেছি আমরা? আপনারাই বলুন, ধামাইল নৃত্য ও গান বাংলা ছাড়া কি অন্য ভাষায় ভাবা যায়? না, বাংলা গান ছাড়া ধামাইল নৃত্য হতেই পারে না। রবীন্দ্র কাব্য, শরৎ বা বঙ্কিম রচনা সমগ্র কে পড়বে? পথের পাঁচালীর মতো দেশখ্যাত বাংলা ছায়াছবি দেখার জন্য কজনের মধ্যে আগ্রহ থাকবে? তাই 19 মে বাংলাকে আগ্রাসনের হাত থেকে রক্ষা করারও দিন, বাংলা সাহিত্য ভাণ্ডারকে নবীনের হাতে তুলে দেবার দিন। 19 নিয়ে শক্তিপদ ব্রহ্মচারীর একটি কবিতার পঙ্ক্তি এই মুহূর্তে আমার খুব মনে পড়ছে, ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গেও। 10টি ভাই চম্পা আর 1টি পারুল বোন, কোন যে ছিঁড়ে লিখেছিল এই যে ঈশান কোন, কোন ভাষাতে হাসি কাঁদে কান পেতে তা শোন।

0: এখন গল্প পাঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু গল্প থেকে ধারাবাহিক পাঠ শোনানো হচ্ছে।
1: শশী ঠাকুরের কষ্টের অবধি ছিল না। একটা চালা ঘরে ইদানিং তিনি পড়ে থাকতেন। বড় ছেলেই তার ভরণ পোষণ করত বটে, কিন্তু তেমন আগ্রহ করে করত না। অর্থাৎ তার মনের মধ্যে এই ভাবটা জেগে রইত যে মা তো আমার একার নয়, সকলেরই তো কিছু কিছু সাহায্য করা উচিত মাকে। তারা যদি না করে আমিই বা কেন এত দায় খাড়ে করতে যাই। শশী ঠাকুরনের অন্য ছেলেরা কখনো সন্ধান নিত না, বুড়ি বাঁচল কি মল। অথচ তাদের সকলের অবস্থা ভালো, মাইনে কেউ মন্দ পায় না, শহরে স্ত্রী পুত্র নিয়ে থাকে, বড় ভাইয়ের পত্রের জবাব দিত, তাদের নিজেদেরই অচল হয়েছে, শহরের খরচ থেকে বাঁচিয়ে বাড়িতে কি করে পাঠায়। বাড়িতে বিশেষ সম্পত্তি তো রয়েছে, তার আয় থেকে তো মায়ের চলা উচিত ইত্যাদি। কিন্তু বিষয় সম্পত্তি এমন কিছুই না যার আয় থেকে বেকার বড় ছেলের একপাল পোষ্য শশী ঠাকুরনের ভরণ পোষণ ভালোভাবে চলে। বই খেতেই পেত না। ইদানিং আবার তার ছেলে মানুষের মতো লোভ দেখা দিয়েছিল, বিশেষ করে মিষ্টি জিনিস খাবার। আমি সেবার যখন দেশে যাই, বুড়ি দেখি একটা কঞ্চির লাঠি হাতে মুখুজ্জপাড়ার মোড়ে বেলতলায় বসে। আমায় দেখে বললে, কুঞ্জ এলি নাকি? হ্যাঁ ঠাকমা, এখানে বসে কেন? এই বাদা বষ্টম খাবার বেচতে যাবে তাই বসিয়েছি, তার জন্যে বাতাসে কিনব, ভিজিয়ে খাই। তা বেশ বসো, ভালো আছো তো? আমাদের এবার ভালো থাকা থাকে, তুমিও যেমন দাদা, খেতেই পাইনে। বাদার কাছে চারটে পয়সা ধার হয়েছে আর সে ধার দিতে চায় না। সিধুর কাছে আর কত চাইব, সে নিজের ছেলে পেলে নিয়ে আতান্তরে পড়ে আছে। আহ, বাছার আমার মুখ দেখলে বুক ফেটে যায়। আমি তার কাছে কিছু নিই নে, তো তুই আমাকে আনাচারিক পয়সা দিয়ে যাবি? বুড়ির অবস্থা দেখে বড় কষ্ট হলো। পকেট থেকে একটা টাকা বার করে তার হাতে দিয়ে বললাম, এখন রাখুন ঠাকমা, যখন যা দরকার হয় আমি যতদিন বাড়ি থাকি দিয়ে যাব আপনাকে। বুড়ো অবাক হয়ে গেল আনন্দে বিস্ময়ে, সে যেন প্রথমটা বুঝতেই পারলে না। আমি কি তাকে সত্যি একটা গোটা টাকা দিলাম? পরের বছর পুজোর কিছু আগে দেশে গিয়েছে, বুড়ি দেখি আমাদের বাড়ির সামনের বাতাবি লেবুর তলায় পথটা দিয়ে যাচ্ছে, হাতে একটা কাঁসার জাম বাটে। আমায় দেখে বললে, কখন বাড়ি এলি? বললুম, কাল এসেছি ঠাকমা। বাটি হাতে কোথায় গিয়েছিলেন? আর বলিস না দাদা, বাটিটা নাপিত বাড়ি নিয়ে গিয়েছিলাম, যদি ওরা কেনে। আমার দিন তো আর চলে না, হাতে মুঠে পয়সা নেই। সিধু খুলনে গিয়েছে আর চার পাঁচ দিন বাড়ি একেবারে অচল, ছেলেপিলিগুলো খেতে পায় না এমন অবস্থা। তা বাটিটা বিক্রি করে আর কদিন যাবে ঠাকমা? তুমি যে কদিন যায়। তা ওরা নিলে না বলে এখন নগদ দিতে পারবো না, ধারে বাটি দিলে আমার কি করে চলে ভাই বলো তো? একটু গুড় খেতে পাচ্ছি নে, বাটিটা বেচে ভেবেছিলাম আজ হাটে আতসের ভালো আখের গুড় আনতে দেব, আর আজকের হাটটাও হবে এখন। ছেলেপিলে শুধু ঝিঙে বাজার ভাত খেয়ে মারা গেল। তা নিবি দাদা বাটিটা? ফুল কাঁসা, এ ওদের বাটি না, আমার নিজের পাটি, বিয়ের দানে আমার বাবা দিয়েছিলেন, দেখ না।
0: আসুন এবারে দেখে নেওয়া যাক বরাক উপত্যকা থেকে প্রকাশিত বাংলা খবরের কাগজগুলো আজ কি কি খবর।

পরিবেশন করেছে। আজ মহান 19 মে ভাষা শহীদদের আত্মত্যাগের এই দিনটি বরাক জুড়ে পালন করা হচ্ছে। এখানকার কাগজগুলো আজ এ নিয়ে প্রথম পৃষ্ঠায় বড় খবর দিয়েছে, বড় ছবি সহ স্বামী প্রসঙ্গ সাত কলামে প্রথম পৃষ্ঠার উপর জুড়ে লিখেছে, আজ শ্রদ্ধা আবেগে 61-এর 65তম বার্ষিকী। গানে আলপনায় ভাষা শহীদদের স্মরণশীল চরে, গতিতে আলপনা আকার ছবি দিয়ে আজ প্রধান শিরোনাম ভাষা শহীদ দিবস স্মরণে জেগে উঠেছে শিলচর। এছাড়া শ্রীভূমিতে পদযাত্রার পৃথক খবর দিয়ে গতি লিখেছে 19-এর চেতনায় উদ্দীপ্ত সীমান্ত শহর, মহামিছিলে জনপ্লাবন। বার্তালিপি গান্ধীবাগে 19 উপলক্ষে আলপনা আকার বড় ছবি প্রথম পৃষ্ঠায় দিয়েছে। অন্য একটি খবরে সাংসদ কনক পুরকায়স্থের মন্তব্য উদ্ধৃত করে বার্তালিপি লিখেছে, শীঘ্রই ভাষা শহীদদের স্বীকৃতি দেবে সরকার। যুবসংঘ প্রথম পৃষ্ঠায় 19-এর আলপনা আকার ছবি তুলে ধরেছে। এবার চুপ বলিয়ে নেই অন্য খবরে। সাময়িক প্রথম পৃষ্ঠার মাঝখানে লিড খবরে লিখেছে, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, কড়া অবস্থান হিমন্ত বিশ্ব শর্মার। যুবসংঘ অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত গোস্বামীর মন্তব্য তুলে ধরে মূল শিরোনামে লিখেছে, চরের মুসলমানদের সমর্থন ছাড়া সংখ্যালঘু হবে অসমীয়ারা। বার্তালিপি লিড খবরে লিখেছে, ভারত নকশাল মুক্ত, শাহী ঘোষণা। এছাড়া কেরলে 21 মন্ত্রী নিয়ে মুখ্যমন্ত্রী সতীশনের শপথ গ্রহণের খবর দিয়েছে বার্তালিপি। সাময়িক লিখেছে, 50টির বেশি দফতরে রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে মুখ্য সচিব। যুবসংঘ অন্য খবরে জানাচ্ছে, বিরোধী দলনেতা হতে প্রস্তুত ওয়াজেদ, কংগ্রেসে সিদ্ধান্ত এখনও অধরা। যুবসংঘ আরও জানাচ্ছে, নরওয়ে সুইডেনের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রধানমন্ত্রী মোদীকে। এবারে চোখ রাখছি সম্পাদকীয় শিরোনামে। আজ দৈনিক যুবসংঘ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ভাষা সুরক্ষা। দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার আজকের সম্পাদকীয় এ মহান 19 মেকে নিয়ে শিরোনাম, ভাষার অধিকার সুরক্ষা জাতীয় ঐক্যের বাঁধন। গতি দৈনিকের সম্পাদকীয়, বাঙালির অস্তিত্ব রক্ষার সংগ্রাম আজও চলছে। দৈনিক বার্তালিপি আজ এডিটোরিয়ালে দিয়েছে, 19 ও উত্তর প্রজন্ম। এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

0: দেশ বন্দনা শুনলেন আকাশবাণী শিলচর। এখন বাংলা জাতীয় সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে। এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: শুনলেন প্রাত্যহিকে আকাশবাণী কলকাতা। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। অসলোয় গতকাল নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে শ্রী মোদী ১০,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি গতকাল ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে আপাতত ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮। হু সেখানে জরুরি অবস্থা ঘোষণা করায় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে ১০,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। এর ফলে ভারতে ১০,০০০ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন।
3: ইউরোপিয়ান ফ্রি ট্রেড এসোসিয়েশন কে সাথ ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া। ইয়ে ইউনিক অর স্পেশাল এগ্রিমেন্ট হামারে বিচ ট্যালেন্ট টেকনোলজি অর মিউচুয়াল ট্রাস্ট কা এগ্রিমেন্ট হ্যায়। ইসি এগ্রিমেন্ট কে মাধ্যম সে এফটা কন্ট্রিজ সে ভারত মে আগলে ১৫ বর্ষো মে ১০০ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট অর ১ মিলিয়ন জবস ক্রিয়েট করনে কা লক্ষ্য হ্যায়।
2: ভারতের উন্নয়নের গতি, জনসংখ্যা তত্ত্ব, প্রতিভাবান ও সম্ভাবনাপূর্ণ যুব সমাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড, বিনিয়োগ বান্ধব নিয়ন্ত্রণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক মানসিকতার উপরেও আলোকপাত করেন শ্রী মোদী। পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, শক্তিক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তারও উল্লেখ করেন তিনি। দুদেশের বাণিজ্যিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
3: ৫০০ গিগাওয়াট ক্লিন এনার্জি আর ৫ মিলিয়ন টন গ্রিন হাইড্রোজেন প্রোডিউস করতে টার্গেট রাখা হয়। ক্লিন এনার্জি ইনভেস্টমেন্ট নরওয়ে ওয়েল ফান্ড কি ভি প্রাথমিকতা। মে নরওয়ে কো ভারতকে ক্লিন এনার্জি ফিউচার মে অহম হিস্সেদার বননে কে লিয়ে আমন্ত্রিত করতা হুঁ।
2: ৫০টিরও বেশি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং নরওয়ে ভারত বাণিজ্যিক গবেষণা সংস্থার ২৫০টিরও বেশি প্রতিনিধির শীর্ষ সম্মেলনে অংশ নেন। শীর্ষ সম্মেলনে ভারত ও নরওয়ে কোম্পানিগুলির মধ্যে

বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়। সম্মেলনের আগে অসলোর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় চারটি গোলটেবিল বৈঠকের। স্বাস্থ্য পরিষেবা, সমুদ্রপথের সহযোগিতা, ব্যাটারি ও শক্তি সংরক্ষণ ব্যবস্থা, ডিজিটাইজেশন এবং বিদ্যুতায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর আলোকপাত করা হয় সম্মেলনে। এর আগে পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশ ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর সংঘাতদীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও উৎসাহিত করার লক্ষ্যে শ্রী মোদী ইতালির বাণিজ্যিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে এক বার্তায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোন রকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে জবাব দিতে প্রস্তুত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী নেতাদের কাছ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে আপাতত তিনি ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখছেন। ট্রুথ সোশ্যালে এক বার্তায় মার্কিন রাষ্ট্রপতি জানান, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সলমান আল সৌদ এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ জান আল নাহিয়ান এই হামলা স্থগিত রাখার অনুরোধ করেছেন। খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে ট্রাম্প জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ভাসমান রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড়ের মেয়াদ এক মাসের জন্য বৃদ্ধি করেছে। মার্কিন রাজস্ব বিভাগ এই সংক্রান্ত এক নির্দেশ জারি করে বলেছে, 17 এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় 17 জুন পর্যন্ত বাড়ানো হল। এদিকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ পরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতুরি এবং উত্তর কিভু প্রদেশ থেকে 300 জন সংক্রমিতের সন্ধান মিলেছে। প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জনস্বাস্থ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকার এর প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখছে। সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ বা ICMR এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সতর্কতামূলক ব্যবস্থায় নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আর্যগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল সেক্রেটারি ডাক্তার অমিত নাথ রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানান। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে এক মহৎ ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। আজ এই আর্যিকর মামলা দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে ওঠার কথা।
পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ধনধান্য প্রেক্ষাগৃহে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একথা জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বাস্তার জেলার বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বাস্তার জেলার নেতানারে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত ছ দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে তা নিরসন করবে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আজ আইপিএল এ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টস এর বিরুদ্ধে খেলবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের উপস্থিতিতে আজ গুয়াহাটিতে ব্রহ্মপুত্র বোর্ডের উচ্চ ক্ষমতাসম্পন্ন পর্যালোচনা পর্ষদের চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও জলশক্তি বিভাগের প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরীও বৈঠকে উপস্থিত থাকবেন। আজকের বৈঠকে ত্রয়োদশ বৈঠকে গ্রহণ করা সিদ্ধান্তগুলি রূপায়ণের স্থিতি পর্যালোচনা করা ছাড়াও ব্রহ্মপুত্র বোর্ডের সামগ্রিক কাজকর্মের পুনর্মূল্যায়ন করা হবে। এছাড়া বহনক্ষম জল সংরক্ষণের প্রচারের জন্য উত্তর পূর্বাঞ্চলের পরম্পরাগত ও স্থানীয় জল ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে গ্রন্থ ও তথ্যচিত্র প্রকাশ করা হবে। রাজ্যে পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাস পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। ভারতীয় তেল নিগম লিমিটেডের পক্ষ থেকে গতকাল জানানো হয় যে টার্মিনাল ডিপো তথা খুচরো দোকানগুলিতেও জ্বালানি সরবরাহ প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি। প্রতিষ্ঠানটি জনসাধারণকে জ্বালানি সরবরাহের বিষয়ে নিশ্চিত থাকা সহ আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। আজ ভাষা শহীদ দিবস। আজ সকাল থেকে বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে তারাপুর রেল স্টেশন, শিলচর শ্মশানঘাট, বঙ্গভবন, শহীদ বেদি, গান্ধীবাগ, শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হচ্ছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে ১৯ ভাষা সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে গতকাল বিকেল ৩টে থেকে শিলচর বঙ্গভবনের সামনে রাজপথে আলপনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে বর্তমান প্রজন্মের কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা পৌঁছে দিতে এবং তাদের মধ্যে ভাষা সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করতে আজ সকালে শিলচর রেল স্টেশন থেকে শ্মশানঘাট পর্যন্ত ১৯ মহামিছিল, ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি শেষক পথ চলার আয়োজন করা হয়েছে। ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গতকাল ১৯ মে ভাষা সেনানীদের স্মরণে এবং আগামী প্রজন্মকে মাতৃভাষার প্রতি উৎসাহিত করতে শিলচর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পথনাটক বর্ণমালার কান্না পরিবেশিত হয়। ত্রিভূমি জেলায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ১৯ চেতনা অটুট রাখার বার্তা নিয়ে গতকাল ১৯ মহাপথ চলা শীর্ষক মহামিছিলের আয়োজন করা হয়। ত্রিভূমির মাতৃভাষা উদযাপন সমিতির উদ্যোগে আয়োজিত এই মহাপথ চলায় শম্ভুসাগর পার্কের জাতীয় শহীদ বেদী প্রাঙ্গণ থেকে শুরু হয়। এই মহামিছিলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা, ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আজ শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি জেলা শাখা ও হাইলাকান্দি পৌরসভার যৌথ উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে ভাষা শহীদস্থলে আজ সকাল থেকে বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা সংগঠনের পক্ষ থেকেও আজ শহীদ দিবস পালন করা হচ্ছে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে গত ১৬ ও ১৭ মে আশ্রম প্রাঙ্গণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে মূল্যবোধ ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের এই কর্মশালা প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টে পর্যন্ত চলে বলে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক গণধীশানন্দজী মহারাজ জানিয়েছেন। ডিমা হাসাও জেলায় কিশোরী

দেশের সার্ভাইকেল ক্যান্সার প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হিউম্যান পেপিলোমা ভাইরাস HPV টিকাকরণ অভিযান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে গতকাল হাফলং এ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড শার্পিং রংপির পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে HPV একটি ভাইরাল ইনফেকশন যা মহিলাদের সার্ভাইকেল ক্যান্সারের কারণ হতে পারে। এজন্য সংবাদ মাধ্যমের সাহায্যে জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং HPV সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, জেলায় HPV টিকাকরণ অভিযান গত 17 মার্চ থেকে শুরু হয়েছে, যা আগামী 3 মাস চলবে। কাছাড় জেলার পূর্ত বিভাগের উধারবন সড়ক ডিভিশন শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে উধারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়াবাড়ি থেকে লুটেরতল পর্যন্ত সড়কে থাকা একটি RCC সেতুতে ভাঙন দেখা দেওয়ায় এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িক বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সড়ক বন্ধ থাকবে বলে জানানো হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIN নিউজ শিলচর এর মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্সহ্যান্ডেল @AIN নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

আকাশ আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি গিয়েছেন শ্রীকান্ত আচার্য।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি, সকাল 8:50 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:00 আলেখ্য উনিশের চেতনা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 পণ্ডিত কার্তিক কুমারের সেতার বাদন শুনবেন। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধ্যে 6:15 রয়েছে বাংলা ছবির গান। দুপুর 1:40

বাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে এখন নজরুলগীতি শুনবেন। প্রথম গানটি ছন্দনীর সঙ্গীত সংস্থার শিল্পীদের পরিবেশনায়।

নজরুলগীতির অনুষ্ঠানে এবারের গানটি ইন্দ্রাণী চৌধুরী ও দীপেন্দ্র গোস্বামীর দ্বৈত কণ্ঠে।

নিরুশিল্পীর কণ্ঠে এতক্ষণ নজরুলগীতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন বাংলা ছবির গান শুনবেন বুঝিনি এমন হবে ছবি থেকে, গিয়েছেন আকাশ সেন।

জীবনই এমন হবে ছবি থেকে। বাংলা ছবির গান শুনলেন আকাশ সেনের কণ্ঠে, আকাশবাণী শিলচর। মহান উনিশে ভাষা শহীদ দিবস উপলক্ষে এখন শুনবেন বিশেষ আলেখ্য, উনিশের চেতনা।

আমাদের স্বীকার করতেই হবে যে আমরা যেমন মাতৃক্রোড়ে জন্মেছি, তেমনি মাতৃভাষার ক্রোড়ে আমাদের জন্ম। এই উভয় জননী আমাদের পক্ষে সজীব ও অপরিহার্য। মাতৃভাষায় আমাদের আপন ব্যবহারের অতীত আরেকটি বড় সার্থকতা আছে। আমার ভাষা যখন আমার নিজের মনোভাবের প্রকৃষ্ট বাহন হয়, তখনই অন্য ভাষার মর্মগত ভাবের সঙ্গে আমার সহজ ও সত্য সম্বন্ধ স্থাপিত হতে পারে।

0: দশটি ভাই চম্পার একটি পারুল বন, কলজে ছিঁড়ে লিখেছিল এই যে ঈশান কোন, কোন ভাষাতে হাসে কাঁদে কান পেতে তা শোন। শুনলি না তো এবার এসে কুচক্রীদের ছা, 30 লাখের কণ্ঠ ভেদী আওয়াজ শুনে যা, বাংলা আমার মাতৃভাষা, ঈশান বাংলা মা।
1: 1961 উনিশে মে, শিলচর রেল স্টেশন কম্পাউন্ডে দুপুরের আকাশ বাতাসকে খান খান করে গর্জে ওঠে বুলেটের শব্দ, 11টি তাজা প্রাণ লুটায় রক্ত ধুলায়। ভাষার জন্য স্বাধীন ভারতে সম্ভবত প্রথম শহীদরা, ওরা 10 জন তরুণ, বীরেন্দ্র সূত্রধর, তরুণী দেবনাথ, সুকোমল পুরকায়স্থ, কানাইলাল নিয়োগী, সত্যেন্দ্র দেব, হিতেশ বিশ্বাস, কুমুদ দাস, সুচিন্দ্র পাল, সুনীল সরকার, চণ্ডীচরণ সূত্রধর এবং একা তরুণী কমলা ভট্টাচার্য।
2: বিষণ্ণ রাত্রির ঘেরা টোপ ছেড়ে বিপন্ন সময় অদ্ভুত তৈলচিত্র আঁকে, জলের ভিতর থেকে উঠে আসে সুকোমল সত্যেন, পাশের কচুবনে চোখে রক্তলাল আলো জেলে কিশোরী কমলা, ধুলায় মাখামাখি কানাই নিয়োগী, চণ্ডী বীরেন তরুণী কুমুদ হিতেশ সচিন আর সুনীলের প্রাণহীন শরীর যেন কানভাসের বুকে জেগে উঠতে চায়।
3: সত্যাগ্রহ চলছিল রেল রক্ষক,

0: কলকাতা থেকে রেলওয়ে প্ল্যাটফর্মে
1: পুলিশের সেই সময়ের কথা শোনাচ্ছেন সুশীল পাল।
0: গাড়ি চলাচল হবে না, সকাল গড়িয়ে যেতে না যেতেই শুরু হলো লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস। কেউ কিন্তু কখনো ভাবেনি বিনা প্ররোচনাতে এই অহিংস ছাত্রছাত্রী এবং জনসাধারণকে এইরকম প্ররোচিত ভাবে গুলি করে মেরে ফেলবে। এখনো যারা রেল স্টেশনে যান, গিয়ে ওই ওয়াটার ট্যাঙ্কের নিচে বার বা অ্যাঙ্গেলগুলোকে দেখেন, তারা খুঁজতে হয়তো পাবেন বুলেটের সেই দাগ, যেগুলো মাথার হয়তো আরো 7-8 ফুট 10 ফুট উপর দিকেও গেছে। কজন মারা গেছে এটা ঠিক করে কেউই তখন বলতে পারেনি। আমার ঠিক পাশটায় যে মেয়েটি প্রথম গুলি খেয়ে মরেছিল, পরে জেনেছিলাম সে কমলা ভট্টাচার্য। আরেকজনকে চিনতাম, কিছুটা আত্মীয়তা ছিল বলে, সে শচীন্দ্র পাল, গুলি খেয়ে সেখানেই মারা যায়। তারপর আমরা রেলওয়ে স্টেশন থেকে চলে আসি, কারফিউ জারি হয়। একদিন দুদিন পর দেখা গেল সেই রেলওয়ে প্ল্যাটফর্মের পাশের যে দিঘিটা আছে, যেখানে এখন কচুরিপানা ভর্তি, এই পুকুর থেকে ডেড বডি ভেসে উঠছে। এর মধ্যে বীরেন্দ্র সূত্রধর ছিলেন একজন, যার ডেড বডি ভেসে উঠেছিল পচা। অভূতপূর্ব মিছিল, সব দেহ নিয়ে সমস্ত শিলচরের রাজপদ ভর্তি মানুষ, আপামর জনসাধারণ, কোনো রাজনীতি ছিল না। স্বতঃস্ফূর্তভাবে সব মানুষ তার মাতৃভাষাকে বাঁচাবার জন্যে শহীদের রক্ত ফুলব না, একাদশ শহীদ জিন্দাবাদ এসব কথা বলে বলে তারা বেরিয়ে পড়েন, সৎকার হয়। তারপর আরো কদিন পর শহীদের চিতাভস্ম মধুরা ঘাটে বিসর্জন হবে। শিলচরের আকাশ বাতাস সবকে নীরব করে দিয়ে শোভাযাত্রা শুরু হয়। কালো বেজ পরিধান করে, কালো পতাকা হাতে নিয়ে সব জনসাধারণ, ছাত্র ছাত্রী, আবার বৃদ্ধ বনিতা, নীরব মিছিল করে তারা হেঁটে যান।
1: আনন্দবাজার পত্রিকা 20 মে 1961 সংখ্যায় লিখছেন, বাংলা ভাষাকে আসামের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দানের দাবিতে কাছাড় সংগ্রাম পরিষদের আহ্বানে যে আন্দোলন শুরু হইয়াছে, আজ প্রথম দিনে সশস্ত্র পুলিশ শিলচর শহরে শান্তিপূর্ণ ও নিরস্ত্র সত্যাগ্রহের ওপর বেপরোয়া গুলি চালাইয়া

0: ঈশানের পুঞ্জ মেঘ অশ্রু হয়ে ধুয়ে দেয় শহীদ মিনারের পাষাণ বেদি। বরাকের বিষণ্ন বাতাস শুধু হু হু করে শহীদ তিথিতে।
1: ১৯৬০ অক্টোবরে আসাম বিধানসভায় একক অসমীয়া ভাষা বিল পাস হয়। বরাক উপত্যকায় সরকারি ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য জনমত সংগঠিত হয়। ১৯৬১ ফেব্রুয়ারিতে করিমগঞ্জে আয়োজিত সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হয় ভাষার দাবি আদায়ের জন্য সংগ্রাম পরিষদ। উপত্যকার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠে স্বেচ্ছাসেবীদের সংগঠন। পরিষদের ডাকে ১৯শে মে গোটা উপত্যকা জুড়ে শুরু হয় হরতাল। ওই দিন শিলচর তারাপুরে পিকেটিংরত নিরস্ত্র জনতার উপর পুলিশ গুলি চালালে ঢলে পড়ে ১১টি তাজা প্রাণ।
2: চোখের বিরুদ্ধে চোখ, হাতের বিরুদ্ধে হাত, পায়ের ভেতরে পা, লড়িয়ে দিচ্ছ দিব্যি দেহে কি এখন কারফিউ? জোয়ারে তুলেছে গাঙে কোমরে চোবানো রক্তে সেনার দখলে ভাষা, কার ভাষা, কোন ভাষা?
1: হাইলাকান্দির অভিভূষণ চৌধুরী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন,
3: ১৯শে মে ভূরতেই হাইলাকান্দির টাউন হলে লুকিয়ে লুকায়ণ্য।

0: ছাত্রছাত্রী সংখ্যা কিছু অধিক, ছাত্র যুবনেতারা পিকেটারদের যথাযথ নির্দেশ দিয়ে পিকেটিং এর জন্য যার যার গন্তব্যস্থলে পাঠাতে শুরু করেন। পিকেটারদের টাউন হলের সম্মুখে রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছিল না, কারণ রাস্তায় পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল। যথাসময়ে প্রতিটি গভর্নমেন্ট অফিসের সম্মুখে পিকেটিং শুরু হয়। এই দিন নির্দিষ্ট লিস্টেড পিকেটার্স ছাড়া আরও অনেকেই পিকেটিংয়ে যোগ দেয়। বেশ কিছু সংখ্যক পিকেটার্স পাঁচগ্রাম ও কাটাকাল থেকেও এসেছিলেন। আনুমানিক বেলা দুইটায় কোর্ট প্রাঙ্গণে পিকেটারদের উপর পুলিশ লাঠিচার্জ করে পিকেটার্সরা মনোবল না ভেঙে শান্তিপ্রিয়ভাবে নিজ নিজ স্থান হতে এক চুলো সরে যান নাই। সাড়ে তিনটায় খবর আসে শিলচরে পিকেটারদের উপর ফায়ারিং হয়েছে। সন্ধ্যা হওয়ার কিছু পূর্বে খবর আসে শ্রীমতী কমলা ভট্টাচার্য ও আরও দশজন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। এই সংবাদ পৌঁছা মাত্র হাইলাকান্দির শহর নীরব নিস্তব্ধ হয়ে পড়ে। এই ঐতিহাসিক রাতে শহরের অনেক বাড়িতেই উনুনে আগুন জ্বলেনি। পরদিন 20 মে আরও দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে পিকেটার্সরা যথাযথভাবে পিকেটিং শুরু করে।
1: উনিশ পরবর্তী সময়ে উত্তাল হয়ে ওঠে উপত্যকা। সান্ধ্য আইন অমান্য করে হাজার হাজার সত্যাগ্রহী পথে নামেন।

0: 20 মে হাজার হাজার মানুষ শহীদদের শব্দ নিয়ে শিলচরে মিছিল করেন। 22 মে শহীদদের চিতাবশ্য একটা রূপপাত্রে নিয়ে করিমগঞ্জে 40,000 নরনারী শহর পরিক্রমা করে এক সুসজ্জিত ভেলায় কুশিয়ারা নদীতে মহাসাগরের উদ্দেশ্যে শহীদদের চিতাবশ্য বাসিয়ে দেন। তখন নদীর উভয় পারে হাজার হাজার নরনারী অশ্রুসজল চোখে দাঁড়িয়ে থাকেন। পূর্ব পাকিস্তানের নরনারীরাও শহীদদের সুখে মুহ্যমান এবং বেদনায় অভিভূত। পূর্ব পাকিস্তানের কয়েকজন যুবক আত্মসংবরণ করতে না পেরে কুশিয়ারা নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং বেলা স্পর্শ করে বাসার শহীদদের সেদিন সালাম জানান। এ দৃশ্যে দুই পারের মানুষ কেঁদে উঠে। সেদিন বুক ভরা দুঃখ বেদনা নিয়ে দুবয় পারের মানুষ এক হয়ে গিয়েছিলেন।
1: শুনছিলেন নিশীথ দাসের কথা।
2: ভাষা বিদ্রোহে যোগ দিতে মেয়ে চলে গেল রেল স্টেশনে, যেদি মঙ্গলি সাথে সাথে গেল, বারণ তখন কে শোনে। ফিরে এলো না শুধু একজন, আর একজন যায় যায়। ওদের মা আমি মুছলাম চোখ, আমার কি সাজে হায় হায়। যে ভাষায় মাকে প্রথম ভেবেছি সে ভাষা আমার দেবতা, কথা কইবার অধিকার তাতে নেবই আমরা নেবতা।
1: ব্যর্থ হয়নি শহীদদের ত্যাগ। এই আন্দোলনের ফলে সরকার বাংলা ভাষাকে বারাকের সরকারি ভাষা হিসেবে স্বীকার করে নেন। এরপর ইউনিশ বারাকের প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে পরবর্তী বিভিন্ন পর্যায়ের গণ আন্দোলনে। উনিশের স্মৃতি

বারাক পাশিকে উদ্বুদ্ধ করেছে বারবার। বারাকের বিভিন্ন জায়গায় নির্মিত হয়েছে শহীদ বেদি। প্রতি বছর অনুষ্ঠিত হয় শহীদ।

0: তোমরা যারা বুক পেতেছ, হাড় দিয়েছ বজ্র গড়ার, একুশ আমার উনিশ আমার, আজকে সেলাম আজকে সেলাম। আমি মাকে চিনি বাপকে চিনি, নিজের বুকের শব্দ শুনি। তোমরা যারা জীব দিয়েছ, স্বর দিয়েছ কথা বলার, সেই ভাষারই কবচ পরে যুঝতে এলাম বাঁচতে এলাম। একুশ আমার উনিশ আমার, আজকে সেলাম আজকে সেলাম।
1: শহীদের জন্য কত চারণ কবি বেঁধেছেন গান।

0: পরাকের সাহিত্যের ধারায় উনিশ এনেছে নতুন চেতনা। কবি সত্যিপদ ব্রহ্মচারী বলেন,
1: 1961 পর আমাদের অঞ্চলে সাহিত্যের বিশেষ করে কবিতার গতি প্রকৃতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই ঘটনাটিকে অবলম্বন করে তরুণ প্রজন্মের অনেক কবি কাব্য রচনা করেছেন। বিশেষ করে 70-এর দশক থেকে যেসব কবিরা কাব্যচর্চার জগতে এসছেন তাদের কবিতার এক বিরাট অংশই হচ্ছে আমাদের বাংলা ভাষা নিয়ে আন্দোলন, এবং সেই দুঃখিনী বর্ণমালা থেকে আরম্ভ করে আরো অনেক কবির অনেক কবিতা আমরা উচ্চারণ করতে পারি। এই স্বল্প সময়ের মধ্যে সকলের কবিতা হয়তো উচ্চারণ করা সম্ভব নয়, কিন্তু একটি কথা অবশ্যই উচ্চারণ করা যায় যে 70-এর দশকের পরবর্তী কবিদের কাব্যচিন্তার প্রধান বিষয়ই হচ্ছে আমাদের আত্মমূল্যায়ন এবং এই 19 মে-র প্রতি শ্রদ্ধা নিবেদন।
2: তোমাদের মৃত্যু নেই, বাংময় পৃথিবীর শহীদ সন্তান, ভাষাময় ঐতিহ্যের বিন্যাসে তোমরা অনন্ত উন্মুখর গান।
3: ভুলব বলে মুখিয়ে আছি 19 মে, তবু ভুলতে পারি না ভাইয়ের বোনের রুধির এবং হৃদয় জড়ানো, মা তোমারে রোদন ছড়ানো, আমাদের এই ভাষার পরিধিমা ভেঙে কেটে তামাশা মাখানো। তাই তো গো 19 মে, ভাইয়ের বোনের রুধির এবং হৃদয় জড়ানো, মা তোমার রোদন ছড়ানো।
2: শহীদ বেদীর অর্ঘ্য হাতে আজ কে তুমি? আমি ফেরাইয়ের পায়ের আওয়াজ শুনি, ওই দেখো চলে যাচ্ছে পলাতক ঈশ্বর, 11 শহীদের সব মাড়িয়ে শহীদ মেয়ের আঁচলে রেখে তার নগ্ন স্বাক্ষর।
0: উনিশ আমাদের আলোড়িত করেছে, উনিশ আমাদের ভাবিয়েছে, আজ

0: এতটি বছর পেরিয়ে এসে কি চোখে দেখেন পরকের মানুষ উনিশকে?
1: আমার জানা মতো ভাষার দাবিতে আমাদের এই আন্দোলন ভারতের সর্বপ্রথম সফল আন্দোলন।
0: আব্দুর রহমান চৌধুরী,
1: আমরা সকলের সজাগ দৃষ্টি আকর্ষণ করতে সমর্থন হয়েছিলাম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুজির হস্তক্ষেপে এবং নির্দেশে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির মধ্যস্থতায় আমরা বরাকবাসী শাস্তি ফর্মুলা নামীয় ভাষার রক্ষা কবচ পাই এবং আমাদের ন্যায্য দাবি স্বীকৃতি পায়। কিন্তু তাহা আজও মাঝে মাঝে লঙ্ঘিত হওয়ার প্রয়াস বর্তমান। সকল প্রকার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে আমরা এই আন্দোলনকে পরিচালনা করেছিলাম। এই ভাষা আন্দোলনে 19 মে তারিখে গণসংগ্রাম পরিষদের 11টি তরুণ নিষ্পাপ স্বেচ্ছাসেবক শহীদ হয় এবং তাদেরকে স্মরণ করার মাধ্যমে ন্যায্য দাবি নিঃস্বার্থ এবং শান্তিপূর্ণভাবে একযুগে সংগ্রামের মধ্য দিয়া দলমত নির্বিশেষে আদায় করে নেওয়ার মন্ত্রে উদ্বুদ্ধ হওয়াই 19 মের আসল তাৎপর্য এবং সার্থকতা।
0: শক্তি পদব্রহ্মচারী বলেন,
2: শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের একটি দিক যেমন আছে, আরেকটা দিক সম্পর্কে আমাদের অত্যন্ত সচেতন থাকা উচিত। আমরা আন্দোলনের মধ্য দিয়ে যে অধিকারটুকু অর্জন করেছি সেটাও যেন সবসময় সেটা প্রয়োগ করতে পারছি না বা প্রয়োগ করার ইচ্ছাও যেন আমাদের তেমন নেই। বাংলা ভাষাকে যেসব ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি সেসব ক্ষেত্রেও বাংলাকে আমরা কাজে লাগাচ্ছি না। এটা বিশেষ করে সরকারি অবহেলা এটা জন্য যেটা হচ্ছে তা নয়, আমাদের নিজেদের সম্পর্কে নিজেদের যে সচেতনতা, নিজেদের ভাষার প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটাই হয়তো আমরা অনেক ক্ষেত্রে জিয়ে রাখতে পারছি না।
3: কে তুমি স্মৃতির গম্বুজে শুধু বাৎসরিক আবির ছড়াও, ছড়াও নির্মাল্য মালা বাসি চাঁপা ফুল। কে তুমি হে তরিবে গান গেয়ে যাও, বরাকে শব্দ শোনো ঢিউ ভাঙে দুকুল। গণক্ষোভে সিন্ধু জাগে প্রবল গর্জনে, এই বেলা যদি না সতর্ক হও ঝড়ের পাখিরা দেখো নেমেছি ভুবনে। এই বেলা যদি না তাদের কথা কও তাহলে তুমিও হারাবে পথ, জেনে রেখো এ সুনিশ্চয় ঝড়ের পাখিরা শোনো নীল আকাশের কোন কথা কয়।
0: ডক্টর সুজিত চৌধুরী উনিশের মূল্যায়ন করেন এভাবে।
4: এই আন্দোলনের সাফল্যের দিক হচ্ছে, প্রথমত এই আন্দোলন বরাক উপত্যকার অভ্যন্তরে বাংলা ভাষার সরকারি স্বীকৃতিকে চিরস্থায়ী এবং নিশ্চিত করেছে। শাস্ত্রী ফর্মুলা অনুসারে মহকুমা পরিষদ সংক্রান্ত ধারাটি যে বাতিল হয়েছে এটা একটা খুব বড় কাজ হয়েছে বলে আমি মনে করি। দ্বিতীয়ত, আসাম রাজ্য বলতে যে শুধুমাত্র ব্রহ্মপুত্র উপত্যকা বোঝায় না, স্বতন্ত্র কৃষ্টি ভাষা ঐতিহ্য ও ভৌগোলিক সংস্থান নিয়ে বরাক উপত্যকা যে সে রাজ্যের মধ্যে রয়েছে এই সত্যটি সম্পর্কে কেন্দ্রকে বিশেষভাবে সচেতন করা সম্ভব হয়েছে এই আন্দোলনের ফলে। তৃতীয়ত, এই আন্দোলন সর্বভারতীয় প্রেক্ষিতে ভাষিক সংখ্যালঘুদের সমস্যা নিয়ে নতুন করে চিন্তা করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করেছে। উল্লেখ্য যে আন্দোলন স্থগিত হওয়ার এক মাসের মধ্যেই 1961 সালের জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এক সম্মেলন ডেকেছিলেন এবং তাতে ভাষাগত সংখ্যালঘুদের জন্য সর্বভারতীয় ভিত্তিতে কিছু রক্ষা কবচের ব্যবস্থা হয়েছে। এটাকে একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। ব্যর্থতার দিক দিয়ে প্রথমে বলতে হয়, কাছাড় গণসংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বিভেদকামীদের ক্ষমতা সম্পর্কে আদৌ সচেতন ছিলেন না, যার ফলে তারা সে বিষয়ে কোনো প্রতিষেধক দিতে পারেননি এবং আন্দোলনের শেষ পর্যায়ে একটা বিষাক্ত পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়েছিল। দ্বিতীয়ত, ভাষা আন্দোলনকে বৃহত্তর গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের ভিত্তি হিসেবে গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি।
5: আজ 19 মে, আজ ঝড় জল বৈশাখে, বৈশাখী শঙ্খ বাজে মেঘে মেঘে, নাচে সহস্র রামধনু, ফাঁকে ফাঁকে রোদ, অবনত হচ্ছে শহীদদের তর্পণে।
0: উনিশের স্মরণে লালন মঞ্চের তরফ থেকে এক বিশেষ শহীদ স্মরণ সংখ্যা পেড় হচ্ছে।

0: কাজ করতে গিয়ে কি অভিজ্ঞতা তার হয়েছে জানালেন সম্পাদক দিলীপকান্তি লস্কর।
1: আমাদের লালন মঞ্চের কাজ নিয়ে নেমে যে অভিজ্ঞতাটি হয়েছিল, আমি মূলত কবি, একটা কবিতা দিয়ে শুরু করছি। নিয়েছি ভিক দানি, স্বেচ্ছে ঘানি টানি, গিয়েছি ঘরে ঘরে, চেয়েছি কিছু দান, শহীদের সম্মান ছাপানো অক্ষরে, যে যার নিজ ভবে সুখে ও অনুভবে কুসুমে মধু প্রীত, ফেলে না কানা করি অর্থে জড়াজড়ি, কেবলই নিজ হিত, না দিল কাঞ্চন।

যে যার নিজ ভবে সুখে ও অনুভবে কুসুমে মধুপ্রীত, ফেলে না কানাকুড়ি অর্থে জড়াজড়ি কেবল নিজ হিত। না দিল কাঞ্চন না দিল বিরোচন, দেখেছি ধারাহীন ঘনেরই গর্জন। কেবলই অবভাসে সুনীতি আলাপন, কেবলই জ্ঞান দিতে তত্ত্বে বিচারণ। প্রথম সমস্যাটি আমাদের দেখা দিয়েছে আর্থিক সমস্যা। আমরা এত শত না ভেবেই কাজটা শুরু করেছিলাম, কিন্তু নেমে দেখলাম যে বিশাল ব্যাপার, প্রচুর অর্থের ব্যাপার। তারপর আমরা লালন মঞ্চ শহীদ স্মরণ সমিতি নামে একটি সমিতি গঠন করলাম, ভাষা সংগ্রামের ইতিহাস নির্মাণের সহায়তার জন্য এই সমিতিটি তৈরি হলো। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে ধীরে ধীরে সবাই পিছিয়ে যাচ্ছেন, কেউ আর এগিয়ে আসছেন না। দিনের পর দিন একা একা দৌড়তে লাগলাম। আমার সঙ্গে আমার ঘনিষ্ঠ ভাই বন্ধু দু একজন ছিলেন, তারা যখন যে পারলেন সময় দিলেন। এই করে করে মোটামুটি কিছু টাকায় সংগ্রহ করে আমরা কাজে নামলাম। বিভিন্ন দিক থেকে যতদূর সম্ভব আমরা গবেষণা করে গত 3 বছরে আমরা বিভিন্ন নথিপত্র কালেকশন করে ইতিহাসের দিকটা তুলে ধরার চেষ্টা করলাম। আর তার পরবর্তী সমস্যা যেগুলো, যেমন শহীদ স্মরণ নিয়ে আমরা যে কাজটা করছি এটা একটা বিরাট কাজ। তো সেই কাজে শহীদদের অনেকেরই তাদের বর্তমান বাস, তাদের পরবর্তী যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের অনেকেই আমাদের জানাচেনার মধ্যে নেই, কে যে করার ব্যাপারে সেই সমস্যা নিয়েও আমাদের অনেকটা অসুবিধায় পড়তে হয়েছে।

0: উনিশ আমার চেতনার আকাশে উষার সূর্যলাল, উনিশ আমার ভাইয়ের চিতা বোনের শ্বশুরাল, উনিশ আমার সন্তান হারানো মায়ের অশ্রু জল, উনিশ আমার বুকের ব্যথা শোকের তাজমহল।
1: আজকের প্রজন্ম উনিশ নিয়ে কি ভাবছেন?
2: ১৯৬১ সালে উনিশে মেয়ের ভাষা আন্দোলন আমাদের সাংস্কৃতিক পরিচয়ের পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গণতান্ত্রিক আন্দোলন বলেই আমরা জানি। ১৯৬১ ইংরাজির উনিশে মে ভাষা ভিত্তিক সম্প্রদায়ের বিভাজনের আত্মপ্রকাশ, যা ছিল প্রেক্ষিত ঐতিহাসিকতার চরম প্রকাশ, যা ইতিহাসের পুনরাবৃত্তকে সংগঠিত করে। আমাদের আত্মজীবনীতে নিম্নবর্ণের যে চেতনা নতুন করে তা অনুভব হয়তো উনিশে মেয়ের তাৎপর্যে একটি নতুন মাত্রা ঘোষণা করতে পারে। ১৯৬১ ইংরাজির প্রাসঙ্গিকতাকে পুনর্মূল্যায়ন করতে হলে বুঝতে হবে কিভাবে প্রতিবাদের ভাষা সংরচিত হয়।
3: প্রভাবের দিকটা দেখতে গেলে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার প্রভাবের দিকটা দেখতে গেলে আমাদের কিছুটা ব্যথিত হতে হয়। এভাবে যে যারা যে কারণে ভাষা সংগ্রাম আন্দোলন হয়েছিল, মাতৃভাষা সংগ্রাম, বরাক উপত্যকায় বাংলা ভাষার সংগ্রাম হয়েছিল, অন্য একটা ভাষা চাপিয়ে দেওয়ার বিপরীতে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা যা পেয়েছি সেটা হচ্ছে আজকে আমরা দেখছি যে আমরাই যারা সেই ভাষা আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলাম, আজকে আমাদের সবথেকে বড়, সবথেকে বিশেষভাবে যেটা ভাবার ব্যাপার সেটা হচ্ছে যে যে কারণে আমরা মাতৃভাষার সংগ্রাম একটা সময়ে আমাদের উপত্যকার মানুষ করেছিল, সেই তাৎপর্য আজ আমরা কতখানি বহন করছি, কি ভূমিকা সেটার থাকে এবং সেই ভূমিকা আদৌ থাকে কিনা, সেই প্রশ্নটা একদম ভেতর থেকে উঠে আসা উচিত। আর যদি না আসে তাহলে একটা সময়ে একটা ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে যে ভাষা আন্দোলনটা হয় তারপরে সেই পরিপ্রেক্ষিতের কোনো অবজারভেশন এবং সেটা যদি অনুভবের ভেতর থেকে যদি নিয়ে না নেওয়া হয় তাহলে সেটা কিন্তু তাৎপর্য হারায়। কারণ ঐতিহাসিক পারম্পর্য বলে কোনো যান্ত্রিক কোনো চাপানো ধারণা কিন্তু থাকতে পারে না, সেটা ভেতর থেকেই উঠে আসে। সেটা নিয়ে আজকে আমাদের ভাবতে হবে যে আমরা ইন প্র্যাকটিস আমরা ঠিক কোন জিনিসটা করছি।

দুঃখ রাতের কান্নার আজও বড় চুপচাপ। ইতিহাসের ডাস্টবিনে জঞ্জাল জমে জমে প্রাণহীন ভগ্নস্তূপের পাহাড়, দীর্ঘ নীরবতার শক্ত মলাটের মধ্যেখানে এখনো বন্দী হয়ে আছে উনিশে মের বুকের ব্যথা। দুর্দান্ত টগবগি অভিনব শব্দ সমাহারে চাবুকের মতো টান বাক্য বিন্যাসে উনিশে মের দুঃসাহসিক কবিতা আজও লেখা হয়নি। সেদিনটির অপেক্ষায় উদ্বেগাকুল রাত আর দিন, আকাশের তারা দেখা ঢেউ গোনা, বলো আর কতদিন, বাকি কত কাল।

যখন শুনলেন মহান অনুষ্ঠানী বাংলা ভাষা দিবস উপলক্ষে বিশেষ আলেখ্য উনিশের চেতনা অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে সেতার বাদন শুনবেন পণ্ডিত কার্তিক কুমারের পরিবেশনায়। প্রথমে রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত কার্তিক কুমারের সেতার বাদন শুনছেন। এতক্ষণ শুনলেন রাগ আহির ভৈরব, এবারে শুনুন মিশ্র ভৈরবী রাগে ধুম।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ সেতার বাদন শুনলেন পণ্ডিত কার্তিক কুমারের পরিবেশনায়। প্রথমে রাগ আহির ভৈরব এবং পরে মিশ্র ভৈরবী রাগে ধুন শুনলেন। আকাশবাণী শিলচর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা।

0: পাপাবি গরোকে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8.85 কোটি বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: বিভিন্ন শিল্পীর কণ্ঠে এখন শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানটি প্রেম ছবি থেকে, গেয়েছেন আলকা ইয়াগনিক।

অমিত সুর ও মৌসুমী দত্তের দ্বৈত কণ্ঠে এবারের গানটি। গানটি নেওয়া হয়েছে রসগোল্লা ছবি থেকে।

আকাশবাণী শিলচর শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। জুলমি ছবি থেকে প্রথম গানখানি দ্বৈত কণ্ঠে গিয়েছেন কুমার শানু এবং আশা ভোসলে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন বাংলা ছবির গান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

দিল ছবির গানখানি শুনলেন উদিত নারায়ণ এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। পরের ছবি সাহেব দ্বৈত কণ্ঠে গিয়েছেন বাপি লাহিড়ী এবং এস জানকী।

গানখানি শুনলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে সাগর ছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শেষ গানখানি শিল্পী উদিত নারায়ণ, ছবির নাম সায়া।

0: আশা ভোসলের কণ্ঠে গানখানি শুনলেন। এর সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন একটি সঙ্গীতালেখ্য চেতনায় উনিশ।
1: 1961 মে মুখের ভাষার মান রাখতে বুকের রক্ত ঢেলে দিয়ে উজ্জ্বল হয়ে রইলেন 10টি ভাই চম্পা আর একটি পারুল বোন, যারা শহীদ হলেন আর যারা সেদিনের অত্যাচারে বাকি জীবন বরণ করেছেন পঙ্গুত্বকে, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নিবেদন চেতনায় ১৯। প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ ও মনোজ দেব।

আমার চেতনায় তুমি সাগর সেনের রবীন্দ্র সঙ্গীত, কণ্ঠে ফিরোজা বেগমের নজরুল, আমার ভুবনে তুমি অঘ্রাণের প্রলম্বিত শীত, সুদাস মালির ঘরে কাননের সরোবরে ফোটা পদ্মফুল, তুমি আমার 28 বছরের যৌবন, বর্ষায় প্রবল স্ফীত বরাকের সুস্বাস্থ্যের মতো সাগরের অভিসারে প্রবল গর্জন, তুমি আমার গণতন্ত্রে উদয়াস্ত নাম সংকীর্তন, অনর্গল অর্গল ভাঙার খেলা, তুমি আমার অসময়ে প্রেম আর সময়ের বড় অবহেলা, তুমি আমার মে মাসের কৃষ্ণচূড়া, ফেব্রুয়ারির ঝড়, তুমি আমার অগ্নিবীণার তার গিট ছেঁড়া ঈশান খুঁটির ঘর। 1961-এর 19 মে, তার ঠিক কদিন আগেই সারা দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ পালিত হয়ে গেল সাড়ম্বরে। সে বছরই দীর্ঘদিনের মাতৃভাষার সুরক্ষার দাবিতে মুখের ভাষার মান রাখতে বরাক উপত্যকার আপামর জনগণ ঝাঁপিয়ে পড়লেন আন্দোলনে। 19 মে, সকাল থেকে বর্বর পুলিশি অত্যাচার, আন্দোলনের মুখ থুবড়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। আন্দোলনকারীদের একটাই লক্ষ্য ছিল, আজ রেল রোকো হবে। সারা উপত্যকা জুড়ে সমস্ত রেল স্টেশনে রেলের চাকা ঘুরতে দেব না। রেল লাইনে শুয়ে পড়লেন, পুলিশি অত্যাচার সহ্য করে তারা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেলেন। কিন্তু তারপর বেলা 2:40 হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই মুখের ভাষার মান রাখতে বুকের রুধির ঢেলে দিলেন 11 জন অশ্বারোহী।

0: যে ভাষার মান রাখতে তারা রক্ত ঝরিয়েছেন, সে ভাষাকে আমরা কেমন গুরুত্ব দিচ্ছি, এবং এই শহীদদের উদ্দেশ্য করে এই সময়টাকে ধরে নিয়ে এই উপত্যকায় কেমন সাহিত্য রচিত হয়েছে সে সম্পর্কে আসুন শোনা যাক আমাদের গর্ব প্রয়াত কবি শক্তিপদ ব্রহ্মচারীর কাছে। আসুন শুনি প্রয়াত কবির আলাপচারিতার রেকর্ডিং।
1: 1961 পর আমাদের অঞ্চলে সাহিত্যের, বিশেষ করে কবিতার গতি প্রকৃতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে এই ঘটনাটিকে অবলম্বন করে তরুণ প্রজন্মের অনেক কবি কাব্য রচনা করেছেন। বিশেষ করে 70-এর দশক থেকে যেসব কবিরা কাব্যচর্চার জগতে এসেছেন, তাদের কবিতা

0: একটা বিরাট অংশই হচ্ছে আমাদের বাংলা ভাষা নিয়ে আন্দোলন, এবং সেই দুঃখিনী বর্ণমালা থেকে আরম্ভ করে আরো অনেক কবির অনেক কবিতা আমরা উচ্চারণ করতে পারি। এই স্বল্প সময়ের মধ্যে সকলের কবিতা হয়তো উচ্চারণ করা সম্ভব নয়, কিন্তু একটি কথা অবশ্যই উচ্চারণ করা যায় যে 70-এর দশকের পরবর্তী কবিদের কাব্যচিন্তার প্রধান বিষয়ই হচ্ছে আমাদের আত্মমূল্যায়ন, এবং এই 19 মে-র প্রতি শ্রদ্ধা নিবেদন।
1: ভুলব বলে মুখিয়ে আছি 19 মে, তবু ভুলতে পারি না ভাইয়ের বোনের রুধির এবং হৃদয়ে জড়ানো মা তোমার রোদন ছড়ানো, আমাদের ওই ভাষার পরিধিমা ভেঙে কেটে তামাশা মাখানো, তাই তোকে 19 মে ভাইয়ের বোনের রুধির এবং হৃদয়ে জড়ানো মা তোমার রোদন ছড়ানো। করিমগঞ্জ থেকে বিশিষ্ট গবেষক ইতিহাসবিদ ডক্টর সুজিত চৌধুরী সেদিনের কথাগুলো স্মৃতির ঝাঁপি খুলে একের পর এক বলে যাচ্ছিলেন, আসুন শুনি তার কথা।
2: আন্দোলনের সাফল্যের দিক হচ্ছে প্রথমত এই আন্দোলন বরাক উপত্যকার অভ্যন্তরে বাংলা ভাষার সরকারি স্বীকৃতিকে চিরস্থায়ী এবং নিশ্চিত করেছে। শাস্ত্রী ফর্মুলা অনুসারে মহকুমা পরিষদ সংক্রান্ত ধারাটি যে বাতিল হয়েছে এটা একটা খুব বড় কাজ হয়েছে বলে আমি মনে করি। দ্বিতীয়ত, আসাম রাজ্য বলতে যে শুধুমাত্র ব্রহ্মপুত্র উপত্যকা বোঝায় না, স্বতন্ত্র কৃষ্টি ভাষা ঐতিহ্য ও ভৌগোলিক সংস্থান নিয়ে বরাক উপত্যকা যে সে রাজ্যের মধ্যে রয়েছে এই সত্যটি সম্পর্কে কেন্দ্রকে বিশেষভাবে সচেতন করা সম্ভব হয়েছে এই আন্দোলনের ফলে। তৃতীয়ত, এই আন্দোলন সর্বভারতীয় প্রেক্ষিতে ভাষিক সংখ্যালঘুদের সমস্যা নিয়ে নতুন করে চিন্তা করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করেছে। উল্লেখ্য যে আন্দোলন স্থগিত হওয়ার এক মাসের মধ্যেই 1961 সালের জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এক সম্মেলন ডেকেছিলেন এবং তাতে ভাষাগত সংখ্যালঘুদের জন্য সর্বভারতীয় ভিত্তিতে কিছু রক্ষা পাওয়ার ব্যবস্থা হয়েছে। এটাকে একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। ব্যর্থতার দিক দিয়ে প্রথমে বলতে হয় কাছাড় গণসংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বিভেদকামীদের ক্ষমতা সম্পর্কে আদৌ সচেতন ছিলেন না, যার ফলে তারা সে বিষয়ে কোনো প্রতিষেধক দিতে পারেননি এবং আন্দোলনের শেষ পর্যায়ে একটা বিষাক্ত পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়েছিল। দ্বিতীয়ত, ভাষা আন্দোলনকে বৃহত্তর গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের ভিত্তি হিসেবে গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি।
1: কে তুমি স্মৃতির গম্বুজে শুধু বাৎসরিক আবির ছড়াও, ছড়াও নির্মাল্য মালা বাসি চাঁপা ফুল, কে তুমি হে তরিবে গান গেয়ে যাও, বরাকে শব্দ শোনো ঢেউ ভাঙে দুকুল, গণক্ষোভে সিন্ধু জাগে প্রবল গর্জনে, এই বেলা যদি না সতর্ক হও ঝড়ের পাখিরা দেখো নেমেছে ভুবনে, এই বেলা যদি না তাদের কথা কও তাহলে তুমিও হারাবে পথ, জেনে রেখো এ সুনিশ্চয় ঝড়ের পাখিরা শোনো নীলাকাশে কোন কথা কয়।

0: এই ঝড়ের পাখিরা ভাষিক সাম্রাজ্যবাদী শক্তির টুঁটি টিপে ধরেছিল সেদিন বারাক উপত্যকায় 61-এর 19 মে। একটা ঐতিহাসিক দিন, সকাল থেকে আন্দোলনের সঙ্গে সঙ্গে, পিকেটিংয়ের সঙ্গে সঙ্গে চলছিল পুলিশের অত্যাচার। দলে দলে আহত পিকেটাররা জায়গা ছেড়ে যেমন দিচ্ছিলেন, তেমনি সেই জায়গাটা মুহূর্তের মধ্যে ভরাট করে নিচ্ছিলেন পরবর্তী সতীর্থরা, পরবর্তী আন্দোলনকারীরা। পাশেই ছিল স্বাধীনতা সংগ্রামী তদানীন্তন আসাম বিধানসভার সদস্য সতীন্দ্র মোহন দেবের বাড়ি। আহতদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল, চিকিৎসার ব্যবস্থা হচ্ছিল। সেদিনের কথাগুলো স্মৃতির ঝাঁপি থেকে বের করে বলছিলেন আজকের কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী শ্রী সন্তোষ মোহন দেব।
1: আমাদের দায়িত্ব হয়েছিল, তখন আমার মা আর আমি ছিলাম, বাবা কলকাতা ছিল, উনি পড়ে এসেছেন। এবং তখন যারা উন্ডেড অথবা যারা ওয়েটিং ফর অ্যাম্বুলেন্স তো কামিয়ে সব আমাদের ওই বাড়ির সামনে যে কোর্টিয়ার ওইখানে দেওয়া হয়েছিল। এবং তখন এখানে ব্যান্ডেজ ট্যান্ডেজ ছিল না, বাড়ির মেয়েরা তাদের শাড়ি তাদের কাছে যেসব কাপড় ছিল ওইগুলি দিয়ে আমাদের অন্যান্য যারা স্বেচ্ছাসেবকরা অথবা ওইখানে যারা দর্শক ছিল তারা সবাই শুশ্রূষা করবার জন্য লেগে গিয়েছিল। এবং এটা একটা ইমোশনাল ইয়ে ছিল, সেই দিক থেকে বিচার করে অ্যাম্বুলেন্স অথবা যে ইয়ে আসছে অনেক পরে আসছে, কারণ অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ অলসো ভেরি শেকি যে এই ব্যাপারের পরে পাবলিক রিয়াকশন। কিন্তু পাবলিক থেকে বলা হচ্ছিল তাদের যে আপনারা ওই দিক থেকে যাওয়ার সময় কোনো ঝামেলা হবে না, আমরা সঙ্গে থাকবো, আপনারা নিয়ে যান, দে মাস্ট গেট ইমিডিয়েট ট্রিটমেন্ট। সেই হিসাবে দ্যার ওয়াজ এ পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের একটা সংযোগ স্থাপন করে এই রুগীগুলি অথবা এইখানে তো কাউকে ডেড ডিক্লেয়ার করা যায় না, তারা নিয়ে গিয়েছিল। সে তখন

আমরা যেহেতু আমরা রেলওয়ে স্টেশনের সামনে ছিলাম, তখন এত বাজারটা অত কনজেস্টেড ছিল না। ওইখান থেকে যে ইনসিডেন্টটা হয়েছিল ইঞ্জিনের সামনে হয়েছিল, যে রেল স্টেশনের ভিতরে ঠিক না, বাইরে ইঞ্জিনটা তো সামনের দিকে থাকে, সেই হিসাবে এটা ইট ওয়াজ মানে ন্যাচারাল টু ব্রিং দ্যাম ইন আওয়ার কম্পাউন্ড। সবাই মিলেই করেছে, পাড়ার ছেলে মেয়ে প্লাস পাবলিক যারা হয়তো বা দেখতে আসছিল যে বন্ধ কীরকম হচ্ছে, প্রথমে লাঠি চার্জ হয়েছে, রোডে গিয়েছিল,

0: সবাই মিলেই করেছে, পাড়ার ছেলে মেয়ে প্লাস পাবলিক যারা হয়তো বা দেখতে আসছিল যে বন্ধ কীরকম হচ্ছে, কখন লাঠি চার্জ হয়েছে, রোডে গিয়েছিল পাবলিক অনেক এসেছিল, সবাই মিলে করেছে।
1: কমলা ভট্টাচার্য, শচীন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, চণ্ডীচরণ সূত্রধর, সুনীল সরকার, হিতেশ বিশ্বাস, তরুণী দেবনাথ, সুকমল পুরকায়স্থ, সত্যেন্দ্র দেব, কুমুদ রঞ্জন দাস, কানাইলাল নিয়োগী, ভাষা সংগ্রামের 11 জন শহীদ, এছাড়াও কৃষ্ণকান্ত বিশ্বাস, সেদিন গুলি লেগে তার পরে দীর্ঘদিন পঙ্গু অবস্থায়, জীবনমৃত অবস্থায় কাটিয়ে 1985 সালে মারা যান। এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতেই পারি, সেদিন ভাষা সংগ্রামে কাটিগড়াও হয়ে উঠেছিল উত্তাল, এবং সেখানকার 9 জন ভাষা সংগ্রামী দেবপ্রসাদ দত্ত, সুভাষ চক্রবর্তী, ক্ষেত্রমোহন মণ্ডল, অনিল মল্লিক, শ্যামাপ্রসাদ দে, নীরেন্দ্রনাথ, নীরেন্দ্র সিনহা, গোপেন্দ্র পাল, হরিমোহন দাস, তারা ভাষা সংগ্রামে যোগ দিয়েছিলেন মাতৃভাষার রক্ষার জন্যে, তারা তাদের সমস্ত সুখকে বিসর্জন দিয়েছিলেন। 2:40 পুলিশের গুলিচালনার পর একের পর এক আহত এবং মৃতদেহ শিলচর সিভিল হাসপাতালে আসতে লাগল। সেখানে ডিউটিতে ছিলেন তদানীন্তন সিভিল সার্জন আশুতোষ মুখোপাধ্যায়, ডাক্তার মনমথ দাস প্রমুখ চিকিৎসকরা। সেদিনের অভিজ্ঞতা সম্পর্কে শোনা যাক ডাক্তার মনমথনাথ দাসের কাছে।
2: আমি সেই মানে 1961 19 মে, তখন আমি শিলচর সিভিল হসপিটালের ইনচার্জ এবং SDM বলে, হ্যাঁ, সাব ডিভিশনাল মেডিকেল অফিসার। আচ্ছা, কিন্তু এই ঘটনা ঘটার আগে এদিকে তো বেশ আন্দোলন চলছিল, হ্যাঁ হ্যাঁ, সব দিক থেকে মানে নানান ইয়ে চলছে। ওইদিন একটা শিলচর রেলওয়ে স্টেশনে একটা মানে কি বলে টেনশন, আচ্ছা, এর পরিপ্রেক্ষিতে এর আগের দিন আমার মনে আছে ডক্টর কল্যাণী দাস ছিলেন, উনি আসছেন আমার কাছে কিছু মানে মেটেরিয়ালস লাগে ফেলপের জন্য, তাদের মানে ক্যাম্প রেলওয়ে স্টেশনে, তো আমার ওখান থেকে যা দেওয়া সেটা আমি দিয়েছি। আর ঠিক ঘটনার দিন আমরা তো সবাই ডাক্তাররা সবাই অ্যালার্ট, অল প্রেজেন্ট ইন দ্য হসপিটাল, আমরা 12:30 পর্যন্ত ছিলাম, খবরটা পাইনি, তখন তো আমি যখন মোবাইলে ছিলাম আমরা কিছু ছিল না, যাই হোক আসে খবর পাই, সব কোনো স্ট্যান্ডার্ড কোনো কিছু নেই, 12:30 সময় আমি বাড়িতে উনি আসছে আর কি। আসার পরে তখন এরকম প্রচণ্ড গরম জুন মাসে, খাওয়া দাওয়ার পর একটু মানে নিচে আরাম করে মানে ঠান্ডা গরম লাগছে, একটু কেবলমাত্র চেষ্টা করছি যে ঘুমাবো একটু, এমন সময় আমার ড্রাইভার গেল হসপিটাল থেকে, ড্রাইভার গিয়ে এত মানে টেনশনে ছিল সে যে বলতেই পারে না যে কি হয়েছে, কেবল গিয়েই বলছে, ওটা নামটা মনে আছে, তার নাম ছিল অনিলনাথ, সে কে ফা ফা ফা ফা করতেছে, মানে ফায়ারিং হয়েছে যে সেইটা আর বলতে পারতেছে না, এই ফা ফা থেকে বুঝলাম একটা কি কাণ্ড হয়ে গেছে, আর গাড়ি নিয়ে গেছে যখন, তখন তার সঙ্গে আমি সঙ্গে সঙ্গেই হসপিটালে আর হসপিটালে তখন যখন আমি ওই তখন আমি ছিলাম ওই জালুপাড়াতেই থাকতাম, ওইখান থেকে যখন আসি রাস্তা থেকে একেবারে নীরব শুনছান, 2-4 জন মানে মিলিটারি পার্সন ঘোরাফেরা করতেছে, হসপিটালে আসলাম সেটাও খুব নীরব, তখন যতদূর সম্ভব আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে মানে ডাক্তারদের সবাইকে আনলাম হসপিটালে যারা পাশে ছিল, মানে সব ডাক্তারদের।
3: এতক্ষণ শুনলেন সঙ্গীতালেখ্য চেতনায় 19 আকাশবাণী শিলচর।
4: এক জামানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি।

0: वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আমার কথা অনুষ্ঠানে এবারে নিজের কথা বলবেন অঞ্জলি বর্মন।
3: সবাইকে নমস্কার, আমার নাম শ্রী অঞ্জলি বর্মন, গ্রামের নাম দনিপুর ফরেস্ট ভিলেজ কালারহাওয়ার, আমার জন্মস্থান জয়নগর ফরেস্ট ভিলেজ। বাল্যকালে আমি জয়নগর ফরেস্ট ভিলেজে অতিবাহিত হয়। বাবার নাম স্বর্গীয় বসন্ত বর্মন, মাতার নাম অনিলা বর্মন। আমি দনিপুর ফরেস্ট ভিলেজে গ্রামের কালারহর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করি। প্রাথমিক শিক্ষা গ্রহণের পর নিকটবর্তী এলাকায় কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় 3-4 কিলোমিটার পায়ে হেঁটে জামালপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করি। তারপর জঙ্গল রাস্তা 6 কিলোমিটার অতিক্রম করে হাওয়াইটাং হাই স্কুলে লেখাপড়া করি। পরবর্তীতে বয়স বৃদ্ধির পর আমার মা বাবা দনিপুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত শশীভূষণ বর্মন মহাশয়ের সাথে বিবাহ দেন। আমার স্বামী শ্রীযুক্ত শশীভূষণ বর্মন কালারহাওয়ার ট্রাইবেল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অবসর প্রাপ্ত, তিনি চাকরি করিলে ও আমি গ্রামে বসবাস করত। গৃহস্থালের সমস্ত কাজকর্ম পরিচালনা করিয়া থাকি। ক্ষেত কৃষির জায়গা থাকায় কৃষিক্ষেত্রের সমস্ত কাজকর্ম ঋতুভেদে ফসল উৎপাদন করিয়া চলিতাম। কৃষিক্ষেত্রের কাজকর্ম একার ধারা সম্ভব নয়, তাই দলভেদে কাজ করিয়া চলিত। কৃষিক্ষেত শেষ করার পর ও ফসল উৎপাদনের ফসল কাটা ও ফসল সংরক্ষণ করা প্রভৃতি যাবতীয় কাজ করে চাউল উৎপাদন করে চলে। জীবিকা নির্বাহের জন্য চাউল উৎপাদন করিলেই হয় না, খাদ্যের জন্য শাক সবজি ফল ফসল ইত্যাদিও প্রয়োজন, তাই ঋতুভেদে ফসল ফলানি ও প্রয়োজন। সংসারে এসে শুধু গৃহস্থের কাজ করিলে হয় না, যুগ উপযোগী এবং সরকারের সমগ্র কাজকর্ম এবং দেশ উন্নয়নের জন্য সরকারের প্রদত্ত যাবতীয় কাজকর্ম করা, সরকারের প্রদত্ত মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপ ও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণের, বিভিন্ন উৎপাদন গ্রহণের জন্য নাগরিক হিসাবে আমি কাজ করে থাকি। ইহা ছাড়াও আমার অন্য কাজকর্মের কথা বলতে গেলে এই আকাশবাণী শিলচর কেন্দ্রতে 10-15 বছর থেকে শিশুদের গল্প কবিতা গানের প্রোগ্রামগুলো দিয়ে থাকি। বলতে গেলে অনেক কিছু যুক্ত করিতে পারে। আমার স্বল্প কথা এখানেই সমাপ্ত করছি, নমস্কার।
2: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন অঞ্জলি বর্মন, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান। প্রথম শিল্পী শক্তিব্রত দত্ত। মাফ করবেন, প্রথম শিল্পী সবিতা ব্রত দত্ত।

পূর্বগামীর কণ্ঠে শুনেন গানখানি। দেশাত্মবোধক গানের অনুষ্ঠানে পরের শিল্পী পূবালী মুখোপাধ্যায়।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান। সুমিত্রা সেনের পর এবারে শিল্পী শ্যামশ্রী দাশগুপ্ত।

কণিকা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গানখানির সঙ্গে শেষ হল দেশাত্মবোধক গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। ফির মিলেঙ্গে ছবি থেকে প্রথম গানখানি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল।

মোহাম্মদ রফির কণ্ঠে গানখানি শুনলেন সঙ্গম ছবি থেকে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। পরের ছবি লগন কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক।

কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে গানখানি শুনলেন আরাধনা ছবি থেকে। এ সঙ্গে শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। একটু পরেই শুরু হচ্ছে ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: আজকের দিনে বিশেষ করে আমি বলছি আজকে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে আমাদের বরাক উপত্যকার যারা আমরা যারা বাঙালিরা আমাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ দিন, যেহেতু আজকে হচ্ছে মানে ভাষা শহীদ বাংলা ভাষা শহীদ ঠিক না, 1961 ইংরেজিতে সেটা মানে 1900 তারিখ সেটা পালন করা শুরু হয়েছিল, তার থেকে আমরা করে আসছি আজকে। আর আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে আমি একাদশ শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রণাম। আসলে দেখুন উনারা যদি সেটা করতেন না, এই স্বীকৃতি যদি আনছেন না আমাদের বরাক উপত্যকা, আমরা এইভাবে বাংলা ভাষা কথা বলতে পারতাম না বরাক উপত্যকার লোকেরা। আজকে উনারা দেখুন আমাদের মধ্যে নেই, কিন্তু উনাদের যে স্থিতি সেটা কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে
1: সত্যি তাই সত্যি
0: পৃথিবীকে চিন্তা করতে তো দিন।
1: তাই তুমি বলুন
0: সবাইকে, সবার কাছে আমার সেটাই অনুরোধ, যতই আমরা ভাষা শিখি না কেন তবে আমাদের মাতৃভাষা যাতে আমরা ঠিকঠাক রাখি।
1: অবশ্যই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা সবাইকে জানাতে হয়,
0: মাতৃভাষাকে মর্যাদা দিন, শ্রদ্ধা করুন নিজের ভাষাকে, শ্রদ্ধা করে অন্য ভাষাকে
1: ভালো। সুন্দর বললেন প্রেমজিৎ বাবু। হ্যাঁ তো
0: তাদেরকে নিয়ে গান শুরু করবো, আপনি শুনবেন, তারপর অনুপ দা রয়েছেন, জহর দাস, সুতীন দাও আসছে, সঙ্গীতা দেবনা মহাশয়, নিতিন চক্রবর্তী, প্রতিভা দত্ত, রাজা মাল্লাকার, রাজীব পাল, আর তারপর রয়েছেন জহর দা উজ্জয়নগর থেকে, ওর নামটা বললাম কমরুল ভাই, রাজা মাল্লাকার।
1: ঠিক আছে,
0: আর যারা এই মুহূর্তে শুনছেন সবাইকে নিয়ে শুনবো ছোট বটা, যার নমস্কার রাখছি,
1: নমস্কার, সঙ্গে থাকুন, শুনুন আপনার পছন্দের গান, নমস্কার।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। এতে আজ আপনারা শুনবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত। গান শুনতে ফোন করুন 262779 এই নম্বরে। আবারও বলছি, গান শুনতে ফোন করুন 262779 এই নম্বরে। কথা বলতে বলতে ফোন এসে গেছে, আমি কথা বলে নিচ্ছি আমার বন্ধুর সাথে। হ্যালো।
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার নবেন।
0: হ্যাঁ বলুন, কি বলছেন?
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, শ্রীভূমি জেলা কানিপুর রাজনগর থেকে।
0: অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য।
1: প্রথমে আপনাকে নমস্কার জানাই এবং এই মুহূর্তে যারা আকাশবাণী শিলচরের এই শিল্পী অনুষ্ঠান শুনছে সবাইকে নমস্কার। আর আজকে আমি যে মানে বাংলার মাটি বাংলার বায়ু বাংলার জল পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান।
0: খুব ভালো, আজকে যেহেতু 19 মে,
1: বিশেষ করে

0: গানখানি আমরা শুনলাম স্বাগত লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। আজকে 19 মে, শহীদ দিবস, আমাদের মাতৃভাষার জন্য 11 জন তরতাজা প্রাণ বলি হয়েছিলেন একমাত্র মাতৃভাষা সুরক্ষার দাবিতে। আমরা তাদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। চলে যাচ্ছি আবারও ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: অনুপবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি সুরের ফেলে, আশা করি ভালো আছেন।
1: হ্যাঁ, ভালো আছি। আর বিশেষ করে সত্যি কথা বলতে কি, আজ 19 মে আচ্ছা শহীদ দিবস, সেই শহীদ দিবসের সেই একাদশ শহীদদের আমার আমি প্রণতি জানিয়ে একটা কথা বলি। মানুষ যখন ভুলের পিছনে অন্ধ হয়, তখন সঠিক মানুষকে হারিয়ে, তাই না? বিশেষ করে বাংলা আমাদের মাতৃভাষা, আর যারা মাতৃভাষার অবদান বা মাতৃভাষার জন্য নিজের জীবন উৎসর্গীকৃত করেছেন, সত্যি ভাবতে অদ্ভুত লাগে। অবশ্যই আমরা প্রত্যেক ভাষাকে আমরা শ্রদ্ধা জানাবো, প্রত্যেক মাতৃভাষাই মায়ের ভাষা, মায়ের এই
0: একদমই তাই। আমাদের প্রত্যেকের মাতৃভাষাই আমাদের মাতৃদুগ্ধ সময়, যেটা কবি বলেছিলেন।
1: আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 11 জন শহীদ বা এরপরে আরো 2-3 জন শহীদ হয়েছেন বাংলার, বাংলা ভাষার কথা বলার ব্যাপারে, সত্যি তাদের
0: এবারে বলুন অনুপবাবু, আপনি কি গান শুনতে চান
1: আজকে? সত্যি এই প্ল্যাটফর্মে একটা গান শুনতে বলো করে। বাংলাদেশের হৃদয় থেকে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী।
0: বাহ, খুব সুন্দর।
1: আর গানটা যাদিনই আমি শুনতে চাই, করে আমার খুব ভালো বন্ধু প্রেমজিৎ বাবু আছেন, তারপর কমরুল ভাই আছেন, তারপর রান্তপুর সিন্ধু দাস মহাশয় বাপনাচার্য আছেন, অরুণ দাস, সিন্ধু দাস, আর অবিনাশ দাস, তারপর আছেন আমাদের ছোট ভাই দেবজিৎ দাস, তারপর ছোট বোনরা আছে শ্যামলী বেগম, রাসনা বেগম চৌধুরী, বৃষ্টি নাথ, পিঙ্কি নাথ, তারপর আছেন আমাদের পূর্ণিমা রুমা, তারপর আমাদের জুহি জুহি, তারপরে ওই আর জুহির বোনের নামটা এই মুহূর্তে মনে আসছে না, আর আমার
0: সবাইকে নিয়ে শুনুন আপনার পছন্দের গান। ভালো থাকুন, সঙ্গে থাকুন।

0: গানখানি আপনারা শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান আজকে আপনারা শুনছেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীতের জন্য। আপনারা ফোন করুন অনুষ্ঠানে, গান শুনুন, কথা বলুন। আবার চলে যাচ্ছি ফোনে, কে রয়েছেন দেখি। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার গ্রহণ করবেন।
0: কে বলছেন?
1: আমি এই মুহূর্তে হাইলাকান্দি লক্ষ্মী শহর থেকে বলছি, কমরুল হক মজুমদার।
0: অনেক অনেক ধন্যবাদ কমরুল বাবু অনুষ্ঠানে ফোন করার জন্য। আশা করি ভালো আছেন।
1: হ্যাঁ, অবশ্যই ভালো রয়েছি। আপনি কেমন আছেন?
0: আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে লুকিয়ে গেলে আবার নতুন করে আসলে যেমন ভালো লাগে।
0: সেই তাহলে বলুন, কি গান শুনবেন?
1: গান শুনবো সম্ভবত কিশোর কুমারের কণ্ঠে, ওগো নদী আপন বেড়ে পাগল পাড়ার গানটি। হ্যাঁ, নাম বলি,
0: তাকে নিয়ে শুনবেন আপনি।
1: হ্যাঁ, অনুপ কুমার ভট্টাচার্য শুনবেন, রামকৃষ্ণ ভোগ থেকে। আর ওনার সহধর্মণী সুতপা ভট্টাচার্য, উনি শুনবেন। শিবাজি রুদ্রপাল আর রাজা মালাকার শুনবেন। আর নিতিন চক্রবর্তী শুনবেন, জ্ঞানতপুর খেস্ত শুনবেন লালা থেকে। আর প্রেমজিৎ চক্রবর্তী শুনবেন রাজনগর থেকে, উজ্জ্বলনগর থেকে জওহরলাল বর্মন। আর বিশেষ করে যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি শুনছেন আর ফোন করে লাইন পাচ্ছেন না, তাদের জন্য রইল এই গানটি। আর আপনি তো শুনতে একদম ভুলবেন না।
0: অবশ্যই অবশ্যই। আচ্ছা কমল বাবু, আপনি বলেছেন কিশোর কুমারের কণ্ঠে শুনবেন। আমি বলতে পারছি না শিল্পীকে, আপনি গান শোনার পর আমি বলবো, ঠিক আছে? খুব সম্ভব কিশোর কুমার, নয়তো অন্য শিল্পী।
1: আসলে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি খুব ভালো লাগে, তারপরে আপনি শুনিয়ে দিবেন
0: না? ঠিক আছে, আমি দেখছি, যদি হয়ে যায় তাহলে তো অবশ্যই শুনবেন।
1: হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত তো বিশেষ করে তো আর এখানে মানে ইয়ে আছেন, এটা আলাদাই হয়ে যায়
0: সত্যি।
1: ঠিক আছে,
0: খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনুন আপনার পছন্দের গান সব্বাইকে নিয়ে।

0: গানখানি আমরা শুনলাম দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আবারও চলে যাচ্ছি ফোনের দিকে, কারণ আমাদের অনুষ্ঠানের সময় খুব সীমিত। এই সীমিত সময়ের মধ্যেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তো কথা বলাচ্ছি না, চলে যাই আবারও ফোনের দিকে। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন বলুন?
1: আমি জয়পুর থেকে বলছি, শান্তা শুক্লবৈদ্য।
0: অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করেছেন, আশা করি ভালো আছেন।
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: আমিও ভালো আছি। তা অনেকদিন বাদে আপনার সাথে কথা হচ্ছে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ।
0: তো কেমন লাগে অনুষ্ঠান সুরের ভেলা?
1: খুব ভালো লাগে।
0: আপনি তো নিয়মিত শুনে থাকেন, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: বাড়ির সবাই শুনেন?
1: হ্যাঁ শুনেন।
0: আচ্ছা, শুধুমাত্র কি সুরের ভেলায় শুনে থাকেন, না অন্যান্য অনুষ্ঠানগুলো শুনেন আপনি রেডিওর? সবকিছুই না? আচ্ছা, খুব ভালো লাগলো। তো আজকে বলুন আপনি কি গান শুনতে চান?
1: কিশোর কুমারের কণ্ঠে আপনার পছন্দ যে কোনো একটি গান শুনিয়ে দিবেন।
0: আচ্ছা, আজকে তো জানেন কি, আজকে 19 মে শহীদ দিবস।
1: হ্যাঁ হ্যাঁ।
0: তো সেজন্য এরকমই একটি গান আমি কবিগুরুর স্বদেশ পর্যায়ের একটি গান আপনাকে শুনিয়ে দিচ্ছি, কিশোর কুমারের গাওয়া।
1: ঠিক আছে।
0: তো আপনার পরিবারে কেউ আছে আপনার সাথে গান শোনার জন্য? হ্যালো,
1: বর্তমানে এখন তো সামনে নেই, সবাই তো দূরে দূরে আছে।
0: আচ্ছা আচ্ছা, আপনি কারো নাম বলতে চান?
1: না, এখন আর বলছি না। অন্য
0: আচ্ছা,
1: আপনি যদি লাইন পাঠাতে তো ভালো না?
0: ঠিক আছে, খুব ভালো, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই ফোন করবেন। রাখি।
1: ঠিক আছে,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।

0: কিশোর কুমারের কণ্ঠে গানখানি শুনলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন এই অনুষ্ঠানে, কারণ সময় খুব সীমিত, অল্প সময়ের মধ্যেই আমরা অনুষ্ঠান শেষ করব। আমার বন্ধু আছেন ফোনে, তার সাথে কথা বলে নিচ্ছি। হ্যালো।
1: হ্যালো, নমস্কার বন্ধু।
0: নমস্কার, কি বলছেন বলুন।
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ দি।
0: অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য।
1: হ্যাঁ,
0: আশা করি ভালো আছেন।
1: হ্যাঁ, আমরা ভালো আছি, আর আপনারাও খুব ভালো আছেন, কারণ বেশ কিছুদিন পর অনুষ্ঠানটা শুরু হয়েছে, আমরাও খুব মনে করতে চাইছিলাম। তো যাই হোক, ভালো লাগছে আবার অনুষ্ঠান আমরা ফিরে পেয়েছি। তো আর আজকে একটা বিশেষ দিনে অনুষ্ঠানটা মানে আরো ভালো লাগছে, কারণ আজকে প্রথম কলার যিনি ছিলেন প্রমজিত দাউনি, তো আজকে অনুষ্ঠানে মানে শুরুতেই যে অনুষ্ঠান সার্থকতা পুরো পূর্ণ করে দিয়েছেন, কারণ যে অনুষ্ঠানে আজকে বিশেষ দিন শহীদ দিবস নিয়ে কথা বলেছেন, ভাষা আন্দোলন যে ব্যাপারটা বলেছেন সত্যি। কিন্তু আমরা যখন যেমন আমার মাতৃভাষায় বোধ করি, তো আমি কিন্তু আমার আমার নিজের ভাষাকে তো সম্মান জানাই, বাকি সব ভাষাকে
0: অবশ্যই জানাতে হবে।
1: যেহেতু অনুষ্ঠান সীমিত সময়ের জন্য, তো আজকে আমাকে আমার দেশের মাটি তোমার পরে থাকার মাথা রবীন্দ্রনাথ চৌধুরীর কণ্ঠে এই গানটা শুনে দেবেন। আর আমার সাথে রয়েছেন প্রেমজিৎ দা রয়েছেন, জহর দা রয়েছেন, আর টিকে দাস রয়েছেন, অরুণ দাস আর রয়েছেন, অথদার সঙ্গীতাদি, আর এই মুহূর্তে আরো বিভিন্ন যারা শুনছেন সবাইকে শুনবো। রান্ত প্রকাশ করে
0: ঠিক আছে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
1: নমস্কার।

0: গানখানি শিল্পী ছিলেন রেজওয়ানা চৌধুরী। আবার চলে যাই ফোনে। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার। নমস্কার,
1: আমি লালা লালাপুর থেকে বলছি, কবির আহমেদ বড়ভাইয়া।
0: অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য। আশা করি ভালো আছেন।
1: জি ভালো, আপনি কেমন আছেন?
0: আমিও ভালো। আপনি প্রথম ফোন করেছেন এই অনুষ্ঠানে মনে হচ্ছে আমার। আমার মনে হয় না আপনার সাথে আমার কথা হয়েছে। যাই হোক, ভালো লাগলো আপনি আবার ফিরেছেন, আবার ফোন করছেন, খুব ভালো।
1: আসলে বর্তমানে রেডিওর প্রচলন একটু কমে গেছে, তাই
0: কেন সেটা তো আমি বুঝলাম না, কারণ রেডিও এমন একটা জিনিস
1: যেটা ঠিক আছে, এখনো রেডিওর প্রাসঙ্গিকতা এখনো রয়েছে, যুগের মানে তাল নেচে চলতে
0: পারে। আপনি রেডিওর যে সময়, রেডিওতে যে আমরা টাইম মানে দেখতে পারি, বুঝতে পারি রেডিও চলাকালীন, সেটা কিন্তু আর অন্য কোনো মাধ্যম নেই যেটাতে আপনি বুঝতে পারবেন আর কি, আপনাকে খেয়াল রাখতে হবে। তো রেডিও চললে আমার মনে হয় সময়ের যেটা সদুপযোগী, যেটা আমরা বলি সদুপযুক্ত, মানে যেটা আমরা উপযোগিতা যেটা আমরা বলি আর কি, সেটাও অনেক সময় আমরা করতে পারি আর কি, সময়ের সদ্ব্যবহার যেটা আর কি।
1: সবচেয়ে বড় কথা হলো রেডিওর মাধ্যমে যেটা সুস্থ বিনোদন, যেটা অন্তত আর কোন মাধ্যমে পাওয়া যায় না।
0: একদমই তাই, একদম সঠিক কথা বলেছেন।
1: অন্তত রেডিওতে পাওয়া যায় সুস্থ বিনোদন,
0: সত্যি সত্যি।
1: এখনকার মনে করেন না, এখনকার সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা টুইটার, ইনস্টাগ্রাম, সেখানে আছে বিনোদন আছে, তবে সেটা অসুস্থ মানে
0: কারণ আমরা রেডিওতে আমরা সত্যি সুস্থ বিনোদনটাই পাই, পেয়ে থাকি। এবং আমরা যেই যে কথা বলছি আপনার সাথে, আপনার সাথে দেখা হয়নি তবু কথা বলছি, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার, তাই না? তো আপনি বলুন এবারে কি গান শুনতে চান?
1: আমি এবার শুনবো, যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে যাবে।
0: কেউ আছে আপনার সাথে গান শোনার জন্য?
1: আপাতত কেউ নেই, তবে একজন নাম,
0: হ্যাঁ বলুন বলুন, নাম বলুন।
1: আমার পাশে একজন আছে নৌশিন রুমালি বড়ভুইয়া।
0: আচ্ছা,
1: আর আমার আরেকজন ভাতিজি আছে জাসমিন সুলতানা বড়ভুইয়া, আর ছোট ভাই আছে সবির আহমেদ বড়ভুইয়া।
0: ঠিক আছে ঠিক আছে, তাহলে শুনুন আপনি সবাইকে নিয়ে, আর নিয়মিত ফোন করবেন, ভালো লাগবে।
1: ঠিক আছে, ধন্যবাদ।
0: নমস্কার।

0: গানখানি আমরা শুনলাম সুচিত্রা মিত্রের কাছে। সুচিত্রা মিত্রের এই গানটি সত্যি আমাদের আজকের যে অনুষ্ঠান, আজকের যে আমাদের বাংলা ভাষার জন্য যে আত্মবলিদান দিয়েছিলেন যে শহীদরা, তাদের উদ্দেশ্যে গানখানি সত্যি একদমই যেন মনে হয় একাত্ম হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি গানই আমাদের কোনো না কোনো জীবনের কোনো না কোনো সুখ দুঃখ সব কিছুর সাথেই মিলেমিশে যায়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা আজকের যে গানগুলি আপনারা অনুরোধ করেছিলেন তার অনেকগুলি গানই আজকের অনুষ্ঠানের সাথে মিশে গেছে। সত্যি একদমই মানে আমরা আপ্লুত হয়ে গেলাম গানগুলো শুনে। এই জন্যই বলি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সুখের দুঃখের কবি, জীবনের সারা জীবনের সঙ্গী। যাই হোক, আমি আর গল্প করছি না, আবার গল্প করব আরেকদিন। চলে যাচ্ছি ফোনের দিকে, বন্ধুর সাথে কথা বলে নিই উনি কি গান শুনতে চান সেটাও জেনে নিই। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার,
0: বলুন কি বলছেন?
1: হ্যাঁ, আমি লালাবাজার থেকে বলছি, জানতো পুরকায়স্থ।
0: নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
1: আমরা
0: ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন।
1: আমরা সবাই ভালো আছি আর অনুষ্ঠান শুনছি।
0: আপনি অনেকদিন পর ফোন করলেন মনে হয়, আপনি আপনি তো আগে নিয়মিত শ্রোতা ছিলেন তাই না?
1: নিয়মিত ছিলাম তো গত সপ্তাহে করেছিলাম আধুনিক গানে মানে অংশগ্রহণ করতে পেরেছিলাম।
0: আছে বলে আমার মনে হয় না, সত্যি তাই। আমরা সময়ের থেকে শুরু করে সবকিছু বিনোদন সবকিছু আমরা এই রেডিওর মাধ্যমে পেয়ে থাকি, তাই তো?
1: তাই তো, একদমই।
0: হ্যাঁ, একদমই তাই।
1: তাই গান শুনবো ভাবছি, দেশাত্মক গান তো অনেক শুনলাম, একটি গান শুনবো তোমার খোলা হাওয়ায়। ওই গানটি শুনবো,
0: ভালো গান, সবগুলো গান গানই ভালো, তবে কিছু কিছু গান মনে দাগ কেটে নেয়, তাই তো? বলুন।
1: আর দু একজন শ্রোতা বন্ধুদের নাম বলি, অনেকদিন পরে যাবেন লাইনটা। শুনতেন।

0: আশুতোষ দেবনাথ শুনবেন ত্রিপুরা থেকে, অবিনাশ তেলিবাই শুনবেন, সবিতা দেবনাথ শুনবেন, আর আমাদের শিলচর থেকে শুনবেন দেবজিৎ দাস, আর আমাদের হাইলাকান্দি লক্ষ্মীশহর থেকে শুনবেন কমরুল ভাই। অনেকদিন পর ওনার কণ্ঠস্বর শুনতে পেলাম, খুব ভালো লাগলো। আর বাইরা জামালাকার তো কণ্ঠস্বর শুনতে পেলাম না, কিন্তু আশা করি শুনবো। আর মোটামুটি যারা শুনছেন সবাইকে শুনবো, আজকে তো সময় বেশি নেই, অন্যদিন নাম বলবো সোমবার। কিন্তু
1: ঠিক আছে,
0: তাহলে
1: ভালো থাকুন, নমস্কার, সুস্থ থাকুন, নমস্কার।

গানখানি আমরা শুনলাম লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় ফুরিয়ে এসেছে, এবার বিদায় নিতে হবে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি সুমিতা ভট্টাচার্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে আগামী সপ্তাহে। নমস্কার। ফোনে অনুষ্ঠান সুরের ভেলা এখানেই শেষ হলো। আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গান শুনবেন ভূপেন হাজারিকার কণ্ঠে।

পরপর চারখানি আধুনিক গান শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 1:29 হয়ে 50 সেকেন্ড। একটু পরেই শুনতে পাবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয় সমৃদ্ধি এবং সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ের বস্তার জেলার জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, অপারেশন সিন্দুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আজ সে বিস্তারিত খবরে। ভারত ও সুইডেন বলেছে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে উভয় দেশ সমৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করবে। নরেন্দ্র মোদি ও সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক যৌথ নিবন্ধে লিখেছেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা গোটা বিশ্বকে এক কঠিন পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে সংকীর্ণ জাতীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে অংশীদারিত্বের ভিত্তিতে পথ চলতে হবে বলে দুই দেশের প্রধানমন্ত্রী লিখিত মন্তব্য করেছেন। নিবন্ধে উভয় প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রসংঘ তার আশিতম বর্ষ উদযাপন করছে, কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা, মূল্যবোধ, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে রাষ্ট্রসংঘে সংস্কার প্রয়োজন। উভয় রাষ্ট্রনেতাই আন্তর্জাতিক আইন মেনে সার্বভৌমত্ব, স্থিরতা এবং উন্নয়নের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিবন্ধে বলেছেন, দেশ 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পৌঁছতে বদ্ধপরিকর এবং 2070 সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন শূন্যে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। উভয় নেতাই নর্ডিক দেশগুলির সঙ্গে যৌথভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের উদ্যোগের কথা জানান। বলেন, পরিচ্ছন্ন প্রযুক্তি, উদ্ভাবন, পরিমণ্ডল সামগ্রিক ক্ষেত্রেই তাদের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ কার্যকর হওয়ার ফলে ১০,০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। এর ফলে ভারতে ১০,০০০ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত

0: বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্দেশ্য হল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন ও বাণিজ্যের মতো ক্ষেত্রে নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় পাঁচ দেশ সফরে চূড়ান্ত পর্যায়ে ইতালির রোমে পৌঁছবেন। দুদিনের গুরুত্বপূর্ণ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি, আবাসন, দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। ইতালিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীর সফরের অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এবারের সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলানির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশই তাদের প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সহযোগিতা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে মূল চালিকা শক্তি। শ্রী সিং বলেন, পারস্পরিক আস্থা, মূল্যবোধ, প্রতিরক্ষা নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নিবিড় সহযোগিতা ভারত ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর শেষ হওয়ার সাত দিনের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন। পুতিন আজ আগামীকাল চীনে থাকবেন। ক্রেমলিন সূত্রে খবর, পুতিন ও সি জিনপিং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সহ দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। আগামী 30 ও 31 অক্টোবর জর্জিয়ার আটলান্টায় G20 বিদেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রসারে G20 মূল লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি সমৃদ্ধ দেশগুলোর বিদেশমন্ত্রীরা একত্রিত হবেন বলে জানান মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্মুক্ত বাজার ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলকে সমর্থন করার ওপর এই বৈঠকে আলোচনা করা হবে বলে তিনি আশা করেন। সুপ্রিম কোর্ট আজ তার আগের নির্দেশ বজায় রেখে বলেছে, পথকুকুরদের নির্বীজকরণের পর তাদের পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বাধীন এক বেঞ্চ গত বছর এই আদেশ পরিবর্তন করতে চায়। আবেদনগুলি খারিজ করে দিয়েছে। কোর্ট জানিয়েছে, পথকুকুরগুলিকে আশ্রয় কেন্দ্রেই রেখে দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো যাবে মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800117800 টোল ফ্রি নম্বরে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বস্তার জেলায় বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করছেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা সম্মেলনে যোগ দিয়েছেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বস্তার জেলার নেতানাড়ে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত 6 দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী 5 বছরের মধ্যে তার নিরসন করবে। তিনি বলেন, আদিবাসী কল্যাণে আগামী 1.5 বছরে বস্তার জেলায় থেকে 200টি নিরাপত্তা ক্যাম্পের মধ্যে 70টিকে এ ধরনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলি থেকে ব্যাংকিং, আধার, রেশন কার্ড পরিষেবা, দক্ষতা প্রশিক্ষণ এবং কেন্দ্র রাজ্যের সমস্ত সুবিধা পাওয়া যাবে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, অপারেশন সিন্ধুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ, এর মাধ্যমে দেশের সামরিক দূরদৃষ্টির প্রতিফলন ঘটেছে। ভারত অপারেশন সিন্ধুরের মাধ্যমে শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। তিনি বলেছেন, সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস করতে অপারেশন সিন্ধুর সক্ষম হয়েছে।
1: Operation Sindoor delivered military precision, information control, diplomatic signaling and economic resolve as one coherent national act. It struck deep, dismantled terror infrastructure, punctured a long-standing strategic assumption and then stopped deliberately and purposefully. The deliberate halt after 88 hours was smart power in its most complete expression.

0: knowing exactly which instrument to apply, at what intensity, and precisely when to convert a military moment into a strategic.
1: পশ্চিমবঙ্গের আর্জিকল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের মামলার ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল তথা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি মেলার পরই এই বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া সানদিয়েগোর এক মসজিদে বন্দুক হামলায় দুই বন্দুবাস সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সানদিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিক সম্মেলনে জানান, ঘটনায় অভিযুক্ত দুই কিশোর হামলার পরেই কিছুটা দূরে গিয়ে আত্মঘাতী হন। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন তাপপ্রবাহ চলবে। অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে আজ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আইএমডি। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক তীব্র গরম ও তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার ওপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইটস সহ পানীয় গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে রাজস্থান লীগ তালিকায় ষষ্ঠ এবং সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে লখনৌ 10 দলের লিগে সবশেষে রয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয় সমৃদ্ধি ও সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: এবারে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে রঞ্জিত পুরকায়স্থ।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় লোকগীতি। এবারে পরিবেশন করছেন মঙ্গলানাথ।

এতক্ষণ লোকগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এবারে শুনবেন দীপক রায়ের ম্যান্ডোলিন বাদন।

লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দীপক রায়ের ম্যান্ডোলিন বাদন। আকাশবাণী শিলচর।

0: সঙ্গীতা লেখ, এসো দুরন্ত উনিশে জাগি।
1: রক্তের ভেতর ভাঙে অহরহ প্রতিমার মুখ, অষ্টাধরে ঝুলে আছে প্রিয় শব্দমালা, আজ শুধু মনে হয় স্মৃতিচারণী সুখ, স্মৃতির বিকল্প নাম সুবর্ণ বাংলা। আমার বুকের সকল সঞ্চিত স্নেহ পরিশ্রমে নিঃশেষিত ঘাম, আমার দেহের সঞ্চিত সকল রক্তে উচ্চারিত একই প্রিয় নাম বাংলা। বাংলাতে বেঁচে আছে সমগ্র ভুবন, বাংলার আলো জলে পুষ্ট হয় দুরন্ত যৌবন। যৌবন পাহাড় ভাঙে বৃন্ত থেকে ছিঁড়ে আনে ফুল, যৌবন ছাড়া বলো শেখাবে কি বিদ্রোহের ফুল। বাংলাতে মিশে আছে বাক স্বাধীনতা পাখির উড্ডিন, বাংলাতে ব্যাপ্ত হয় সহজাত মাতৃত্বের ঋণ। স্বজন হারানো রাত্রে চিতাগন্ধে গাঢ় তর হোক, পূবাকাশে লাল সূর্য নিশ্চিতই ছড়াবে আলোক। আপাত উদ্যোগ পর্বে শিখে নিচ্ছি বাঁচার কৌশল, না হয় ঝরুক কিছু স্মৃতি শোকে লোনা অশ্রু জল।
0: ১৯৬১ সালের ১৯শে মে রুদ্র গ্রীষ্মের সেদিন কেমন ছিল, গাছে গাছে প্রকৃতিতে সদ্য ফেলে আসা বসন্ত সমারোহের ছাপ, লাল কৃষ্ণচূড়ার রং সেদিন কি অন্যরকম ব্যঞ্জনা পেয়েছিল প্রকৃতিপ্রেমিক কবির অন্তরে? না, আমরা আর যেতে পারব না সেদিনের ইতিহাসের সেই স্ফুলিঙ্গের কাছে, তার উত্তাপ গ্রহণ করতে পারব না কালের অমোঘতায়। কিন্তু সময়কে ছাড়িয়ে পেছন ফিরে তাকাতেই হয়, কারণ পথে পথে ইতিহাসের পুনরাবৃত্তি আর পদধ্বনি।
2: কয়েকটি আত্মা চৌচির হয়ে পড়েছিল, জন্ম নিয়েছিল একটি দিন, আমি জানি।

0: জানি না কি সে যন্ত্রণা, জানি না কেমন সে অনুভূতি, যার জ্বলন্ত অন্ধকার থেকে বিদীর্ণ ধারালো সেই একটি দিন, ইতিহাসের খণ্ডিত স্ফুলিঙ্গের মতো একটি দিন জন্ম নিল। কেমন করে জানি না চৌচির হলো কয়েকটি আত্মা, মহাকালের অন্ধকারকে কেমন জানি না, আবহমান কালের মৃত্যুকে কেমন অনুভব করতে পারি না, তবু যা নিশ্চিত অনন্য স্থির, তেমনি এই দিন আমার চেতনায়, আমার অস্তিত্বে, আমার রক্ত মাংসের শপথে শব্দ নিনাদিত। ভয়ঙ্কর মৃত্যু আর অন্ধকারের মতো উৎক্ষিপ্ত উথাল পাথাল, যার থেকে জন্ম নেবে আমার সেই অবিশ্বাস্য আনন্দ মূর্ছিত ছিঁড়ে ছিঁড়ে যাওয়া ভূমণ্ডল। আমার সকল সত্তায় যার আকাঙ্ক্ষা, তেমনি পৃথিবী জন্ম নেবে এই চৌচির ছিন্ন ভিন্ন সৌরভ থেকে, যন্ত্রণা থেকে, অনুভূতি থেকে।
1: ১৯শে মে বরাক উপত্যকার মানুষের কাছে একান্ত ভালোবাসার দিন। মাতৃভাষার মর্যাদা রক্ষায় একাদশ শহীদের আত্মত্যাগ জাতিসত্তার বিকাশে অনির্বাণ অগ্নিশিখা হয়ে পথ দেখিয়ে নিয়ে যাবে আগামী দিনগুলিতে। সমসাময়িক কাল তো বটেই, ৬০, ৭০, ৮০ ও ৯০ এর দশক জুড়ে প্রজন্মের পর প্রজন্ম আত্মপরিচয়ের তাগিদে খুঁজেছে ১৯শের আলোকশিখা। ১৯শে মেকে কেন্দ্র করে গড়ে উঠেছে ১৯শের সাহিত্য। এ সম্পর্কে অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরীর পর্যালোচনা।
2: রাষ্ট্রনৈতিক বিচারে এই উপত্যকা আসামের, কিন্তু সাংস্কৃতিক মানদণ্ডে তা বাংলার, অর্থাৎ আবহমান কালের বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে এর নারীর সম্বন্ধ, প্রাণের সংযোগ, বাঙালির জীবনধারা ও সাহিত্য যে পতন অভ্যুদয়ের পথে সহস্রাধিক বছর ধরে প্রবাহিত, বরাকের বাঙালিও সেই পথের পথিক। বরাক উপত্যকা সম্পূর্ণ স্বতন্ত্র ভাষা সংস্কৃতির উত্তরাধিকারী হয়েও আসলে আসামে আসামের অন্তর্ভুক্ত হবার কারণ রাজনৈতিক ও ভৌগোলিক। এই অন্তর্ভুক্তি সকল জাতি উপজাতির কাছে তখনই সুখকর হতো যদি সমস্ত ভাষা সংস্কৃতির প্রতি সমান মর্যাদা প্রদর্শনের ঐতিহ্যময় ধারাটি অক্ষুণ্ণ থাকত। আর তা নয় বলেই এখানে মুখের ভাষার সম্মান রক্ষার জন্যে বুকের রুধির ঢেলে দিতে হয়। শোকস্তব্ধ কবি অনুরূপা বিশ্বাস অনুভব করেন, আমার লেখনী স্তব্ধ, তার ভাষা কেড়ে নিয়ে গেছে ছায়াচ্ছন্ন অবাক শিলচর, সব শান্তি ছায়া তার মুছে দিয়ে গেল হিংসার কুটিল এক দারুণ আঘাত। অনুভূতিপ্রবণ কবিরা এই ভাষা আন্দোলনের দ্বারা আলোড়িত, বিক্ষুব্ধ ও প্রভাবিত হয়েছেন। ৫০-৬০ দশকের কবিরা তো বটেই, ৭০-৮০ দশকের অনেক তরুণ কবির কাব্যে ভাষা আন্দোলনের চেতনা ও বৈশিষ্ট্যের ছাপ বিশেষভাবে আমরা লক্ষ্য করি। ১৯শে মে তাই আমার চেতনায় তুমি সাগর সেনের রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠে ফিরোজা বেগমের নজরুল, আমার ভুবনে তুমি অঘ্রাণের প্রলম্বিত শীত, সুদাম মালির ঘরে কাননের সরোবরে ফোটা পদ্মফুল, লিখেছিলেন বিজয় কুমার ভট্টাচার্য।

0: আমার মায়ের কাছে আমার ঋণের সীমা নেই, আমার ভাষার কাছে আমার ঋণের সীমা নেই, আমার দেশের কাছে আমার ঋণের সীমা নেই, আমার মায়ের কাছে আমার আত্মজ ভালোবাসা, পৃথিবীর ভিন্ন ভিন্ন ভাষার মরম কথা আমি আমার ভাষার মুখে শোনাই আমার প্রিয় মাকে। কেননা আমার মা তো আমাকে দিয়েছে তার ভাষা, আমার দেশের মাটি এখনো এতে হেমিশে আছে। আমার মায়ের কাছে আমার ঋণের সীমা নেই, আমার ভাষার কাছে আমার ঋণের সীমা নেই, আমার দেশের কাছে আমার ঋণের সীমা নেই। এ তিন সত্যে আমি ঋণ শোধ দায়ে বাঁধা আছি।
1: ইতিহাসের পৃষ্ঠায় ১৯ মে জন্ম হয়েছিল হঠাৎ আলোর বিচ্ছুরণের মতো সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে। এই ঘটনা সমসাময়িক কালে ভারত তথা সারা বিশ্বে আলোড়ন তুলে কিছু নতুন প্রশ্নের মুখোমুখি আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। শিল্পী সাহিত্যিকরাও এই ঘটনায় তাদের মর্মবেদনা ব্যক্ত করেছেন। ১৯৬১তে ভাগলপুর বিহার থেকে কবি ঔপন্যাসিক বনফুলের এই কবিতায় এবং পল্লীকবি আলাউদ্দিনের সেদিনের সেই গানে তা স্পষ্ট রূপ ধরা পড়ে।
2: মাতৃভাষার মান বাঁচাতে তোমরা যারা প্রাণ দিয়েছ বীর, তোমরা যারা বুঝিয়ে দিলে প্রাণের চেয়ে মানটা বহু বড়, প্রণাম লোহ শোকাচ্ছন্নে বঙ্গ কবির, ওরে অষাঢ় বঙ্গবাসী ওদের লাগে অর্ঘ্য করো জড়, প্রমাণ করে দিয়ে গেলে মৃতের দেশে তোমরা ছিলে জিতা, প্রমাণ করে দিয়ে গেলে তোমাদেরই সত্যি ছিল প্রাণ, প্রাণের আগুন জেলে দিয়ে বন্ধু জেলে দিলে অত্যাচারীর চিতা, প্রমাণ করে দিয়ে গেলে বাংলা মায়ের তোমরা সুসন্তান, রত্ন গর্ভা মা তোমাদের।

পুণ্য তারা বহু পুণ্যবতী, তোমরা তাদের অঙ্ক শোভা বঙ্গমণি নিঃসঙ্ক বীর, বেসুরদের হট্টগোলে গে গেলে কিশোর গম্ভীর।

1961 ভাষা আন্দোলনের সেই রক্তাক্ত দিনে কলকাতায় তৎকালীন সময়ের বিখ্যাত কবি সাহিত্যিকেরা এক শান্ত সভায় জড়ো হয়েছিলেন। আমরা বিভিন্ন স্থানে এ তথ্য পাই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল এবং আরও অসংখ্য কবিরা, মনীষ ঘটক একটি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে এখন থেকে তারা 19 মেকে নিয়ে নানা ধরনের কবিতা এবং নানা ধরনের কাহিনী আমাদেরকে উপহার দেবেন তাদের সৃষ্টিমালায়। মনীষ ঘটক লিখলেন, যে ভাষায় মাকে প্রথম ভেবেছি সে ভাষা আমার দেবতা, কথা কইবার অধিকার তাতে নেবই আমরা নেবতা। এইভাবে এই যে 19 মের চেতনা, বরাকের 60-এর দশকের কবি 70 এবং 80-এর দশকের কবিদের মধ্যে সাংঘাতিক প্রভাব বিস্তার করে। যদিও একটি কথা না বললেই নয় যে 1961-তে যে ঘটনা ঘটেছিল, 60-এর দশকের কবিদের মধ্যে আমরা বিক্ষিপ্তভাবে প্রায় প্রত্যেকের কাছেই কবিতা পেয়েছি, কিন্তু কাব্যগ্রন্থ আকারে পেলাম কিন্তু অনেক দিন পর। 40-50-এর কবি অনুরূপা বিশ্বাস এবং করুণারঞ্জন ভট্টাচার্য দুটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। করুণারঞ্জন ভট্টাচার্যের এমন রাবার নেই মোছে 19 মে, অনুরূপা বিশ্বাসের 19 মে আয়ুষ্মান হও, দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। পরবর্তীতে আমরা পেয়েছি বিজয় কুমার ভট্টাচার্যের আমার কণ্ঠস্বর ও সন্দীপ দ্বীপের গল্প, পেয়েছি মাতৃভূমি বাংলা ভাষা মা দিলীপকান্তি লস্করের কাব্যগ্রন্থ, 80-এর দশকে পেলাম দুঃখিনী বর্ণমালার কবিতা পুরুষ কবি পীযূষকান্তি দাস। সংকলন গ্রন্থ এ প্রসঙ্গকে উপেক্ষা করে নেই, ঈশানের পুঞ্জ মেঘ, খুলে যায় শব্দের দরজা, এই দুটো কাব্য সংকলন গ্রন্থে বিক্ষিপ্তভাবে অনেক কবির কলমেই 19 মের চেতনা দারুণভাবে প্রভাব বিস্তার করেছে। আমরা লক্ষ্য করেছি সেই যে যাত্রা করেছিলেন বনফুল, তারাশঙ্কর, সেদিনের পর দীর্ঘকাল আমরা আমাদের কেন্দ্রভূমি বাংলা সাহিত্য সংস্কৃতির পীঠস্থান কেন্দ্রভূমি কলকাতায় তেমনভাবে 19 মেকে নিয়ে কাব্যচর্চা আমরা লক্ষ্য করিনি। সাম্প্রতিককালে লক্ষ্য করেছি অমৃতলোক 76 সংখ্যায় 19 মের কবিতা বরাক উপত্যকার বাংলা কাব্য নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অমৃতলোকের 85 সংখ্যায় নিবন্ত চুল্লিতে সই একটু আগুন দে শীর্ষক প্রবন্ধ লিখেছেন তপোধীর ভট্টাচার্য। ভাষা আন্দোলনের সাংস্কৃতিক প্রভাব লিখেছেন ইমাদুদ্দিন বুলবুল। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দর্পণ পত্রিকায় আমার একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল 19 মের পুনর্মূল্যায়ন। একেবারে সাম্প্রতিককালে কলকাতার সুখরঞ্জন মুখোপাধ্যায় সম্পাদিত সুকান্ত পত্রিকার সম্পাদকীয় সম্পূর্ণ

0: নটাই আমরা পেয়েছি উনিশে মেয়েকে নিয়ে। তাছাড়া বরাক উপত্যকায় নানা সময়ে গদ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে, বলা ভালো প্রবন্ধ গ্রন্থ বা প্রবন্ধ পুস্তিকা।
1: মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো আমাদের বুদ্ধি ও সংস্কৃতির বিকাশে অবদান যুগিয়ে চলেছে। মাতৃভাষার ভূমিকা তাই সমাজ জীবনে জীবনী শক্তির মতো। মাতৃভাষার চর্চাও একইভাবে অসীম গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব দেশেই সব কালে সমাজবিজ্ঞানী শিক্ষাবিদদের রায় শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষার পক্ষে। ভাষার বিকাশ ও ব্যবহার সুরক্ষিত হয় তার চর্চার মাধ্যমে। আমাদের সেই অধিকার দিয়েছে উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।
2: আমরি বাংলা মাগো, তোমার কোলের উঠান জোড়া শান্তি এবং ভালোবাসা। হয়তো আরো অনেক ছিল প্রাণ জোড়াতে প্রতিশ্রুত, সম্ভাবনা মহৎ কিছু তোমার নামে সমর্পিত। আমরি বাংলা ভাষা রক্তগাঙ্গি সাঁতার দিলি, দু চোখ উজার কান্না কেতুর কে মুছাবে ভুলেই গেলি। মুছিয়ে দেবে উনিশে মে, ঘুচিয়ে দেবে ফেব্রুয়ারি, তোমার কোলের যমজ ছেলে দামাল এবং অহংকারী।
0: ইমাদুদ্দিন বুলবুল প্রকাশ করেছেন বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা নামে একটি পুস্তিকা। অনন্ত দেব এবং মৃণালকান্তি দত্তবিশ্বাস স্বতন্ত্র পুস্তিকা রচনা করেছেন। ভাষা সংগ্রামের কাছাড় লিখেছেন অলোক রায়। এছাড়া স্বতন্ত্র একটি গ্রন্থ পাই লিখেছেন সনত কৈরি। ইদানিং আরেকটি বৃহৎ গ্রন্থ আমরা পেয়েছি, বরাক উপত্যকার ভাষা সংগ্রামের ইতিহাস লিখেছেন ডক্টর সুবীর কর। এছাড়াও কানু আইচ,

0: উজার কান্না কে তোর, কে মোছাবে ভুলেই গেলি, মুছিয়ে দেবে উনিশে মে, খুচিয়ে দেবে ফেব্রুয়ারি, তোমার কোলের যমজ ছেলে দামাল এবং অহংকারী।
1: ইমাদুদ্দিন বুলবুল প্রকাশ করেছেন বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা নামে একটি পুস্তিকা। অনন্তদেব এবং মৃণালকান্তি দত্ত বিশ্বাস স্বতন্ত্র পুস্তিকা রচনা করেছেন। ভাষা সংগ্রামে কাছাড় লিখেছেন অলোক রায়। এছাড়া স্বতন্ত্র একটি গ্রন্থ পাই লিখেছেন সনত কৈরি। ইদানিং আরেকটি বৃহৎ গ্রন্থ আমরা পেয়েছি, বরাক উপত্যকার ভাষা সংগ্রামের ইতিহাস, লিখেছেন ডক্টর সুবীর কর। এছাড়াও কানু মাইজ, বিপ্লব গোস্বামী, ডক্টর জন্মজিৎ রায়, ডক্টর সুজিত চৌধুরী প্রমুখ ব্যক্তিত্ব এবং প্রয়াত প্রেমেন্দ্র মোহন গোস্বামী নানা সময়ে বরাক উপত্যকার উনিশে মেয়েকে নিয়ে ইতিহাস কেন্দ্রিক, কখনো সাহিত্য কেন্দ্রিক প্রবন্ধ রচনা করেছেন। বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে নানা সময়ে প্রকাশিত হয়েছে স্মরণিকা, বিশেষ করে উনিশে মেয়ের দিনে অসংখ্য স্মরণিকা প্রকাশ হতে দেখি। একটি স্মরণিকার কথা স্বতন্ত্র উল্লেখ করছি এজন্যে, উনিশে মেয়ের স্মরণিকা সম্পাদনা করেছেন পরম ভট্টাচার্য, প্রকাশক বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শিলচর শহর আঞ্চলিক কমিটি, যেখানে সেই সময়ের সৈনিকদের রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বের দেখা স্মৃতিময় একটি পর্যালোচনা আমরা পেয়েছি ওই স্মরণিকায়। তাহলে দেখা যাচ্ছে যে ছটি কাব্যগ্রন্থ, প্রায় পাঁচটি গদ্য বা প্রবন্ধ গ্রন্থ, দুটি সংকলন গ্রন্থ, বিভিন্ন স্মরণিকা এবং লালনমঞ্চ করিমগঞ্জ একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন যে তারা এটি প্রামাণ্য বরাক উপত্যকার ভাষা সংগ্রামের ইতিহাস প্রামাণ্য গ্রন্থ প্রকাশ করবেন। আমরা অপেক্ষায় আছি সেই গ্রন্থের। সব মিলিয়ে বরাক উপত্যকার ভাষা সংগ্রামের ইতিহাসকে সাহিত্যিক পরিমণ্ডলে কবি, প্রাবন্ধিক, শিল্পীরা নানাভাবে প্রণতি জ্ঞাপন করেছেন। কবি শক্তিবোধ ব্রহ্মচারী তার লেখনীতে উচ্চারণ করেছেন যে সাতটি ভাই চম্পার একটি পারুল বন, কুল যে ছিঁড়ে লিখেছিল এই যে ঈশান কোন, কোন ভাষাতে হাসি কাঁদি কান পেতে তা শোন, শুনলি না ওই কুচক্রীদের ছা, তিরিশ লাখের কণ্ঠ বেদ ভেদি আওয়াজ শুনে যা, বাংলা আমার মাতৃভাষা ঈশান বাংলা মা। জালালউদ্দিন লস্কর পরবর্তী আশির দশকের কবি, তার কাছে উনিশ আমার চেতনার আকাশে উষার সূর্যলাল, উনিশ আমার ভাইয়ের চিতা বোনের শ্বশুরাল, উনিশ আমার সন্তান হারানো মায়ের অশ্রু জল, উনিশ আমার বুকের ব্যথা শোকের তাজমহল। কখনো উনিশে মেয়েকে শুধু উনিশের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি, একটা বৃহৎ পরিমণ্ডলে বাংলাদেশের 52 জুলাই সব মিলিয়ে একটি অখণ্ড রূপ দেবার চেষ্টা করা হয়েছে। কবি স্বর্ণালী বিশ্বাস উচ্চারণ করেছেন, হাজারটা দিন হাজারটা রাত বাঁচতে বাঁচতে মরে গেলাম, নিজের সুখের এবং দুঃখের সপ্ত কাহন গেয়ে গেলাম, তোমরা যারা বুক পেতেছ হাড় দিয়েছ বজ্র গড়ার, একুশ আমার উনিশ আমার আজকে সেলাম আজকে সেলাম। কবি শক্তিপদ উচ্চারণ করেছেন, বাংলা আমার আই ভাষা গো বিশ্ব আমার ঠাই। এভাবেই আমরা লক্ষ্য করেছি প্রবন্ধ গ্রন্থে, স্মরণিকায়, কাব্যগ্রন্থে, সংকলন গ্রন্থে, বিভিন্ন ছোট পত্র পত্রিকায় এ অঞ্চলের এবং পশ্চিমবাংলা থেকে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ গ্রন্থে এবং স্মরণিকায় বরাক উপত্যকার উনিশে মেয়েকে কেন্দ্র করে এ অঞ্চলের কবিরা, প্রাবন্ধিকেরা তাদের বিনম্র প্রণতি জ্ঞাপন করেছেন। এই পর্বে তাদের শব্দ বন্ধ কিংবা প্রকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করা নিরর্থক। এখানে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা দেখার বিষয়, তাদের আবেগ, তাদের শ্রদ্ধা, তাদের অবনত মস্তকে, সেই রক্তক্ষরা দিনকে স্মরণ করার চেষ্টাটাকেই আমরা সাধুবাদ জানাব।
2: উনিশের এই আত্মজোর ভালোবাসায় তাই আজ প্লাবিত হচ্ছে বরাকের জনগণ। প্রতিটি ভাষাই সেই ভাষাগোষ্ঠীর কাছে আত্মপরিচয়ের সোপান। উনিশে মে শুধু নির্দিষ্ট একটি ভাষাগোষ্ঠীর মানুষের শ্রদ্ধা প্রকাশের দিন নয়, উনিশে মে

প্রতিটি ভাষাগোষ্ঠীর মানুষের কাছেও সমান শ্রদ্ধা ও সম্ভ্রম প্রকাশের দিন। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের দিন।

এতক্ষণ শুনলেন সঙ্গীতা লেখ এসো দুরন্ত উনিশে জাগে, আকাশবাণী শিলচর। এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6:05 অমৃতবাণী, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10, সকাল 6:30 অনুষ্ঠান খেতে খামারে। লোকগীতি পরিবেশন করবেন পরিমল দাস সকাল 6:35 ও দুপুর 1:40। এছাড়া অর্পিতা দাস ও প্রণতি চন্দের পরিবেশনায় লোকগীতি শুনবেন বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানের অব্যবহিত পরেই।

0: সকাল 6:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20, সকাল 7:40 ও দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীতে শিল্পী বাসবী দত্ত, এছাড়াও রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন পঙ্কজ কুমার নাথ ও সুদীপ্তা ভট্টাচার্যের পরিবেশনায় গীতাঞ্জলি অনুষ্ঠানে। মোহাম্মদ রফির কণ্ঠে আধুনিক গান শুনবেন সকাল 8:40 এবং বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শোনা যাবে ফোনি অনুষ্ঠান সুরের ভেলায়। শুনলেন আমাদের আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশন এখানে শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘরে তো এখন সময় বেলা 3:00।
1: কুচি পালোমে

0: মই বাবা নাঙাঙ্গিৰ শিবকাৰী ঙৰাং দলাইব ইনাউনুপি আছিনা মই বাবা আছিব পুং সুম সুমত পিখ্রাবার কারি
1: হাই মাদু নাঙ্গি নবু ফত্তা বুই বুয়া খালো নিদনা ngai phune aina nangbu na pam da chalu haiba matam je da di ha maji da di haipi nu makha thangba pakhal si da isa singa leijage na ingon da nang kariyam te yela roi haigib dai nang na chin na haido ki bdo mado khangu ningsingu
0: thagi na hang na tolo phanglo pokhudingi paisa khra ga pidam ba jusu ina hunu pisi na masa ai popa da gi ama ta bibirak tre
1: haujik te isa tom pok tom chil pok pa da gi মাগি হোনাবদ নকুইদ পিথোক পঙ্গামদ্রে কো নং ছাওরনু কো ছাওরনু
0: কাইনো একহসে একহসে কাংখিছিরো আছিরো আসকুইবসে ইসানুপি আহুমসি ওয়ানলেলে একহইব কারি সারি কারি থাই নোম তো সিং বিবনসে
1: কোয়া কি খোঞ্জি জোন দানিং গিদ্রেদা এই এই তমতিন মামা নাকু কয়া মালিগে পেয়াম কি গি দইনো তলো এই এই থঙালে মগে কো
0: কারি পাবলাইবদকি মিমরগসিদা নুপিয়োইন পগলুরি সিরে ইসাসিনসে তুঙ্গি পুনসিদা কামদাও হব আইলাই ত্রবদি ইসাসিনসে মিয়োইনি মঙ্গবল আইবো ইপামদসলগা লাইরসিনা ইবুক থোকি সাবো আইসাত করবদি নোমতম বুক্তন সাবো পগলুরি কনা কনা গুমি কয়াসু মওয়া মপুরোই বলেই তব ফাও হিনে ইসাসি কি কলগা আই করি গুম করাতি তো তব ইয়াতি পরে এগিলে জারি বসনা করাসে কাই তো লাগা ইসাসি নসে মুক তং দি মি এমম ওইনে না বসেম দব ইয়াতি
2: হ্যালো হ্যালো লাই খুরম্ব লোরব্র নংব লোরে ও ইমা কৈথেন চলুবদগি হচিক থালকপদ গাইরি আ হো হো সারগিদ পুলপ চামিনারসি কোদুদি আ থামে
0: মেমা
2: ইমা
0: ইউজমাই থাজরুরোনে ননাও সিংনে সাইন ছাং লই হরবনি
2: হই মা ইমানে বিসিংদো আই গাইরম মোন হাইনাকিবনিনে
0: ও ও
2: ফোন হ্যালো হ্যালো স্যার হই স্যার হই ফগনি স্যার
0: কনানো মুক তৌরাই তুনা
2: স্যার নেই মা
1: কই দরে তোমপো ফোন পয়সা কারি কাপো হইবা এ আই দি স্যার পে সামুই দরে নামা দা হাইকে কো নাঙ্গু গরাম জো হলক তে কই দরে কে নে কো কো হলক পয়া দরো নাঙ্গি না থৌ জিরো দং চিলি দা কো
2: ইমা আইকোগি সানা আই বুলো উমি থারগে নং লুসিন বলরগা ফোন তরোন হাইরেই এ
0: লবলাক্ত্রবসু ইসানা কো হেক চলগ লইরেদনা না কি সারসে ইসাবোন থোক না নিংজখ্রবয়দকো
2: ইমা আইকোগি সারসে উনতং ফখরা জানে
0: ও ও
2: মাহকনা আইকোই সানাবদ থওয়া যাওবসিংসে মসাদংনা ইয়ামলু না খঞ্জ জানে
0: আফা বহাইবসি দিনে মবুকচিন সোন থোক না সাউখ্রপনিকো
2: হই আইকোগি সানা আওয়ার পপমনা লোইন কুপনিং সিনবি চানবা হাইরো চানিংবদ চাবনি দো লফই সঙ্গম ইরুমদি আস চাবঙ্গম দবে আঙাগদানি মা
0: এঙ্গই ওজাগুরু হাইবসি দিনে অন্তংনে লুখ্রপনি মকয়নি ইয়ানিং দব থবক তো ইয়াদে কো
2: হই মা
0: এঙ্গই ওজা সিং না হাইবদনে হিকটক ফতে কইবে মা
2: হই মা
1: কোন নু পুনম তোলাইছিনা খবর জি না তা পাগি তো বসি দিনে অন্তং আই তোমপো আমু কৈদৌরে আই দোকান চপদি ফোন পয়সা কনাদই নো পুবনি খে সোপনি খে কোক তো মি ফোন বাইরগ্রসো এই নামুন লো ইচা কোব চপদনে ওয়ারমনে ইপাননে আহ ইনজাম থে নমানব লাকু আপংব আহ সারমদাইদ মি পুরক হে থাক সুরমদাইদ মি পুরকদৌনিনে আপংসিদি ও নামা ফোন তো নামা কেটেন থাকিমনি ও ইয়ারে ইয়ারে থামো থামো থামো আই আরুব থাপাম তাওরি আমি থামোই মি
3: পারনি না তাওরি সিনা

এবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খানায় রসিনে সাইচিনি জিনে যে মাসা প্রোগ্রাম জেনবা লুকুলুকু হামজাউমা খাসৌমা খনারি হাডু প্রোগ্রাম জেনদু মিডিয়াম ওয়েবনি মিটার রজাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাগতাম মাগনি গ্রাউডে রজাতাই মাকুন্তে কিলো হার্স ওডেহে এফএমনি রজাচি মাগনি পয়েন্ট মাগতাম মেগা হার্স দিনে মারবারি বসাইন মে বডাননি সাইনজিসকু ইংরেজি মাইথাইনি এরজিংনি মাইথাই কন্দ জিনি ডিমাস ব্রহ্ম দিনে খনারে নাম গিবিন কিবিন আর্জা বেরেন কুরং হা আর্জা প্রিনে প্রোগ্রাম থাইরিলি বিরিলি অডরে হে ইহন টহলা নালাইলে নিং সাইনচিনি গ্রাউ জমা রোহা আর্জা প্রিনে প্রোগ্রাম থাইরিলি বিরিলি এবহা দিনে ডুস্কাউন্ট হা আর্জা ইয়া অরূপ কেসানে কুরং হা আর্জা প্রাই খনালাই নাম

0: এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।
1: This is Akashvani, the news.

0: नहीं बदली, स्टाइल गया है बबल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর, এখন শুনবেন প্রথমে আজকের ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আজ সন্ধে 6:15 শুনবেন বাংলা ছবির গান চাষ আবাদের কথা, সন্ধে 6:45 হিন্দি ছবির গান শুনবেন রাত 7:15। রাত 8:00 শুনবেন হিন্দি কথিকার অনুষ্ঠান, রাত 8:15 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাজিয়ে শোনাবেন হিমেন্দু বিশ্বাস। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগ প্রধান শুনবেন দীপালী নাগের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। কীর্তন শুনবেন রথীন ঘোষ ও সহশিল্পীদের পরিবেশনায় রাত 9:30। রাত 10:00 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন উৎপল বসুর কণ্ঠে। এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 6:05 অমৃতবাণী, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10। সকাল 6:30 অনুষ্ঠান খেতে খামারে। লোকগীতি পরিবেশন করবেন পরিমল দাস সকাল 6:35 ও দুপুর 1:40। এছাড়া অর্পিতা দাস ও প্রণতি চন্দের পরিবেশনায় লোকগীতি শুনবেন বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানের অব্যবহিত পরেই। সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনা শুনবেন সকাল 7:20। সকাল 7:40 এবং দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী বাসবী দত্ত। এছাড়াও রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন পঙ্কজ কুমার নাথ ও সুদীপ্তা ভট্টাচার্যর পরিবেশনায় গীতাঞ্জলি অনুষ্ঠানে। মোহাম্মদ রাফির কণ্ঠে আধুনিক গান শুনবেন সকাল 8:40 এবং বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও আধুনিক গান শোনা যাবে ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন নন্দলাল ঘোষের শরৎবাদন এবং 9:30 ইমন কল্যাণ মজুমদারের কণ্ঠে শুনবেন খেয়াল। বেলা 10:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান, গজলের শিল্পী চিত্রা সিং এবং পঙ্কজ উধাস বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন অর্পিতা ঘোষ। দুপুর 2:00 ভজন পরিবেশন করবেন জ্ঞানশ্রী দাস। ঋততপা চক্রবর্তী নজরুল গীতি পরিবেশন করবেন দুপুর 2:30। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শোনা যাবে টুলটুল পালের গিটার বাদন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি, চাষ আবাদের কথা সন্ধে 6:45। এতে গবাদি পশুর যত্ন এ নিয়ে বলবেন ডক্টর দীনেন্দ্র পুরকায়স্থ। রাত 8:00 কথিকার অনুষ্ঠানে রেলগাড়ির একাল সেকাল এ নিয়ে বলবেন নির্মল সরকার। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:15 ঠুমরির শিল্পী বেলা চৌধুরী এবং রাত 8:30 শুনবেন শাহিদ শাহদুল্লার সন্তুর ও গিটার বাদন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। এতক্ষণ প্রথমে আজকের ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গান অনুষ্ঠানে। প্রথম গানটি শুনবেন গুপি গায়েন বাঘা বায়েন ছবি থেকে অনুপ ঘোষাল ও রবি ঘোষের দ্বৈত কণ্ঠে।

অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন অমর পালের কণ্ঠে, হীরক রাজার দেশে ছবি থেকে।

ও ভাই অর্থ কোন খুঁজে নাই পাই রে ভাই রে ভাই রে, আমি কত হিরঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহ

বন্ধ দেশে সিংহাসনে চড়ে ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা গোটে নাই আহার সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার হীরার খনির মজুর হয়ে কানা করি নাই ও ভাই হীরার খনির।

0: এবারের গানটি শুনবেন মনের মানুষ ছবি থেকে, ফরিদা পারভীন ও অন্যান্য শিল্পীদের কণ্ঠে।
1: দেখে রাজার চমক,
2: ধরে।

শুনছেন বাংলা ছবির গান অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন হেমলক সোসাইটি ছবি থেকে লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

শুনছেন বাংলা ছবির গান অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন হেমলক সোসাইটি ছবি থেকে লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

এই গানটির সাথেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন চাষ আবাদের কথা।

কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর।

0: কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আসরের প্রথমে আমরা শুনব একটি আলোচনা, গরুর লাম্পি চর্মরোগের লক্ষণ ও তার প্রতিকার। আর এ নিয়ে আলোচনা করছেন পশু বিশেষজ্ঞ ডাক্তার রুবল দাস। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: আজকে আমরা এই অনুষ্ঠানে সাম্প্রতিককালে দেখা দেওয়া গরুর ক্ষেত্রে, গৃহপালিত গরুর ক্ষেত্রে একটি রোগ দেখা দিয়েছে, সংক্রামক রোগ, সেটির নাম হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ, অর্থাৎ এক ধরনের চর্ম রোগ। তো এ নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন পশুপালন বিভাগের চিকিৎসক ডাক্তার রুবেল দাস। আমরা আজকে তার সঙ্গে এই রোগের লক্ষণ, এই রোগের প্রতিকার, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যারা পশুপালক ভাইরা আছেন তারা এই আলোচনা শুনে উপকৃত হবেন আশা করছি আমরা। তো ডাক্তার দাস, আমরা প্রথমে আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ।
1: তো এই যে রোগটা, এই চর্মরোগটা গরুর ক্ষেত্রে দেখা দিয়েছে, সেটা আমাদের সারা রাজ্যেই কে দেখা দিয়েছে? আসামের বিভিন্ন জেলাতেই এটা হচ্ছে?
2: হ্যাঁ, এই যে লাম্পি স্কিন ডিজিজটা এবার স্টার্টিং হয়েছে আপনার নগাঁও জেলা থেকে। আর যেহেতু এই রোগটা বেসিক্যালি ছড়ায় আপনার মাছি বা মশা দিয়ে, তো আমরা যে এখন যে জাস্ট যেটা বৃষ্টি হলো, তো এই সিজনটা একদম সুটেবল মাছি বা মশার জন্য, যার দ্বারা এই রোগটা মানে স্প্রেড হয়। তো স্টার্টিং হয়েছে নগাঁও থেকে, আস্তে আস্তে গোলাঘাট ডিস্ট্রিক্টে আসলো, তারপর করিমগঞ্জ, আর এখন আমাদের কাছারে এই রোগটা দেখা গেছে।
1: মানে আমাদের বরাক উপত্যকার তিন জেলাতেও প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: তো সর্বপ্রথম জেনে নিতে চাইছি যে পশুপালক ভাই কিভাবে চিহ্নিত করবেন যে রোগের, এই রোগটা হয়েছে গরুর, লক্ষণগুলো কি কি?
2: আচ্ছা, প্রথমে লক্ষণটা কি, যেরকম যে কোনো যখন আক্রামক কোনো কিছু যখন হয়, ডিজিজ বা যখন অসুখ বিসুখ হয় পশুদের মধ্যে, প্রথম যেটা সিমটম দেখা যায় ওইটা হলো যে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়ে, আর সব ডিজিজে দেখা যায় যে একটা টেম্পারেচার থাকে বা জ্বর থাকে। সেম এই ডিজিজের মধ্যেও আপনাদের যখন ভাইরাসটা অ্যাট্যাক করে, 7 দিনের মধ্যে প্রথম জ্বরটা আসবে, আসার পর সঙ্গে সঙ্গে দেখা যাবে যে হাত পা ফুলে গেছে, বা সঙ্গে কি হয় ধরুন আবার নেক্সট 10 দিনের মধ্যে দেখা যায় যে শরীরের মধ্যে কিছু গোটা গোটা, যেরকম আমাদের পক্সের মধ্যে যেরকম হয়, পক্সের মধ্যে সেম শরীরে বিভিন্ন জায়গায় গোটা গোটা থাকে,
1: মানে মানুষের যেরকম পক্স হয় সেরকমই গরুর ক্ষেত্রে,
2: গরুর ক্ষেত্রেও সেম এরকম হতে পারে,
1: গরুর পাটা ফুলে যাবে।
2: হ্যাঁ, স্পেশালি সামনের পা, পিছনের পা, আর আমরা যেটা বলি আমাদের ভাষায় যেটা কুয়াড়া, যেটা মানে লিম্ফ নোড যেটা আমরা বলি, ঠিক আছে, ওই লিম্ফ নোড গুলো ফুলে যায় যখন জ্বর থাকে। লিম্ফ নোড গুলো 4টা পিছনের পায়ের লিম্ফ নোড গুলো ফুলে যায়, আর ওইটাতে প্রচন্ড পেইন থাকে, যার ধরনে আপনার সামনের পাও পিছনের পাও দুটো ফুলে যায়।
1: আর হচ্ছে মানে মানে খাওয়া গরু খেতে পারবে না তো?
2: হ্যাঁ, তখন খেতে পারে না। কেন, কোনো সময় কি হয় যেরকম শরীরে গোটাগুলো থাকে, সেম টু সেম আপনার শ্বাসনলীতেও এগুলো গোটা আসতে পারে, বা আপনার খাদ্যনলীতেও এগুলো গোটা থাকতে পারে, যার জন্য কি হয় এই গোটাগুলো যখন পরে থেকে ফেটে যায়, ফেটার সঙ্গে সঙ্গে কি হয় প্রচন্ড পেইন হয় বা ব্যথা হয়, এই ব্যথার জন্য কি হয় গরুগুলো খেতে পারে না।
1: আচ্ছা, মানে ব্যথা হওয়া মানে গরু খেতে যখন পারবে না তখন বুঝবে যে শরীরে
2: ব্যথা হচ্ছে। হ্যাঁ।
1: আচ্ছা, আর পা ফুলে যায়?
2: পা ফুলে যায় সামনে।
1: আর গরুর শরীরে বিভিন্ন ধরনের দাগ, মানে দাগ হয়, গুটির মতো বের হয়। আচ্ছা, আর পায়ের বললেন, পায়ের কোন জায়গাতে ইয়ে হয় যে বললেন এটা?
2: মানে কি হয় আপনার, আমরা যে লিম্ফ নোড বলি, আমাদের দেখবেন যে কোনো সময় আমরা কাঁচা বাসায় বলি বা আমাদের গ্রামের বাসায় বলি যে কুয়াড়াটা ফুলে যায়, কুয়াড়া মানে লিম্ফ নোড যেটা আমরা বলি, আমরা যে কোনো সময় দেখবেন আমাদের মানুষেরও কোনো সময় জ্বর হলে আমাদের আন্ডার আর্মস বা বগলের নিচে একটা জিনিস, একটা ব্যথা খুব করে গুটার মতো, ওই সেম অ্যানিমেলের মধ্যেও সামনের দুয়ে পাও যেটা থাকে বা পিছনে দুয়ে পাও থাকে, ওখানেও সেম জিনিস থাকে, ওইটা ফুলে যায়, বা যেটা দূর থেকে দেখলেও বোঝা যায় যেটা ফুলা ফুলা, ওই জিনিসটা টাচ করার পর বা ধরার পরে অ্যানিমেলটা কি করে একদম পেইনটা ফিল করে, তো ওইটার থেকে বোঝা যাবে যে মানে লাম্পি স্কিন ডিজিজটা স্টার্ট হয়ে গেছে।
1: সেটা কতদিন হয়েছে আমাদের এই অঞ্চলে, বরাক উপত্যকার মানে কাছাড় বা করিমগঞ্জে এটা দেখা দিয়েছে?
2: এটা লাস্ট ধরুন আপনার 20-25 days, 20-25 দিন হয়েছে আসার।
1: আচ্ছা, তো আপনারা কি পেয়েছেন সেটার মানে সেই লক্ষণগুলো?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম, মানে এই

0: এই যে রোগটা এবার এসছে, এটা লাস্ট টাইম এসেছিল আপনার 2021-এ, 2021-এ এই রোগটা এসেছিল, এখন আবার ওই রোগটা আবার এসছে, কিন্তু একটু চেঞ্জেস আছে।
1: মানে 2021-এ যেটা এসেছে সেটা কি আমাদের এই অঞ্চলে এসেছে?
0: হ্যাঁ এসেছিল, এসেছিল, ওইটা ফার্স্ট ছিল, মানে আমাদের আসামের জন্য ওইটা ফার্স্ট ছিল, আর এবার যেটা হয়েছে ওইটা সেকেন্ড হয়েছে।
1: আচ্ছা, এবারে লক্ষণগুলো কি একটু
0: আলাদা? লাস্ট টাইম কি ছিল, লাস্ট টাইমও সেম হয়েছিল, লক্ষণগুলো গোটা ছিল, কিন্তু এবার যে লক্ষণ যেগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে পায়ের ফুলাটা, যেটা লাস্ট টাইম কি হয়েছিল, লাস্ট টাইম পায়ের ফুলাগুলো তো মানে এত বেশি ছিল না, বা মেডিসিন দিয়ে মানে তাড়াতাড়ি ওইটা কিওর হয়ে যায়, কিন্তু এবার যে দেখা যাচ্ছে যে শরীরের গোটাগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, ওইগুলো কমে যায়, কিন্তু যে ফুলা যেটা ধরে এই ফুলাগুলোটা কমতে একটু সময় নেয়, যার জন্য মানে আমাদের ফার্মাসগুলো একটু মানে কষ্ট পাচ্ছে এখন বর্তমানে।
1: তো এই গরুরের রোগ হলে কি মৃত্যুর আশঙ্কা থাকে?
0: যদি আমরা দেখি তাহলে লিটারেচারে যদি যাই, এখানে মৃত্যুর আশঙ্কাটা খুবই কম, জাস্ট 5-10% থাকে, কিন্তু আমরা যদি বলি মর্বিডিটি, মানে কতটুকু আশঙ্কা থাকবে যে কতটা অ্যানিমেল এফেক্ট হবে, যদি আমরা ধরি তাহলে 100% অ্যানিমেলসগুলো এফেক্ট হওয়ার চান্সেস থাকে।
1: আচ্ছা, এটা হলে কি মানে দুগ্ধ উৎপাদনটা?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যদি আমাদের যেরকম ডেরি ডেরি কাউ যারা আমরা বলি, যারা মানে দুধ উৎপাদনের সঙ্গে জড়িত আছে, যদি এগুলো গাইতে যদি আপনার এলএসডি লাগে তাহলে কিন্তু আপনার দুধের উৎপাদনটা খুব বেশিভাবে কমে, এফেক্ট হয় কিন্তু খুব বাজেভাবে।
1: আচ্ছা, যদি এই রোগটা হয় এবং দুধ গরু দুধ দেয়, সেই দুধ খেলে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কি আছে?
0: না না না, চান্সেস একদম কম, কম বলতে গেলে একদমই নাই, ওইটা ওই ভাইরাসটা দুধের সঙ্গে আসে না, থাকলেও আপনার 0.1%, এটা একদম নেগলিজেবল বলে ধরা যায়।
1: আচ্ছা, না এটা যারা গ্রাহক যারা দুধ কেনেন সেটা আশঙ্কা থেকে যায় ওদের মধ্যে, এই রোগ হলে কি দুধটা নেওয়া কি সম যাবে, এটা কি যাবে?
0: হ্যাঁ যাবে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কিছু হয় না, এফেক্ট দুধের দুধের মধ্যে কিছু এফেক্ট হবে না,
1: দুধের উৎপাদনটা কমে যেতে পারে।
0: হ্যাঁ,
1: দুধ সেই দুধ দিতে পারবে না তারা,
0: না না না, ওই উৎপাদন
1: খেতে পারবে না, যেহেতু খেতে পারবে না তো স্বাভাবিকভাবেই দুধ দেওয়াটা কমে যাবে,
0: দেওয়াটা কমে যাবে, হ্যাঁ ওইটা এফেক্ট হয়।
1: আচ্ছা, তো লক্ষণগুলো আমরা জেনে নিলাম আপনার কাছ থেকে, তো এটা প্রতিকার কি যদি হয় তাহলে একজন পশুপালক ভাই কি করবেন?
0: আচ্ছা, প্রথম হলো কি, যদি পশুপালকরা প্রথম 7 দিনের মধ্যে যদি জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে যদি রিপোর্টিংটা করে দেয়, তাহলে জ্বরটা যদি ওইখানেই যদি আমরা ওইটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি বা ওইটাকে নাশ করতে পারি, তাহলে পরবর্তী যেগুলো সিমটম থাকে বডিতে ওইগুলো কম আসবে, আমি বলবো না যে আসবে না কিন্তু কম আসবে, কিন্তু যদি জ্বর আসার পর যদি 7 দিন পর আমরা রিপোর্টিং করি তাহলে কি হয়, সিমটম আসার পর আলটিমেটলি যেহেতু এটা ভাইরাল ডিজিজ, ভাইরাল ডিজিজের কোনো ট্রিটমেন্ট থাকে না, আমরা তো ভাইরাল ডিজিজের কোনো ট্রিটমেন্ট আজ পর্যন্ত নিই না, হিউম্যানে আছে না অ্যানিমেলে আছে, যার জন্য কি করতে হয় যে এই ভাইরাল ডিজিজের জন্য যদি কোনো অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন আসে তো ওইটাকে প্রতিকার করার জন্য আমরা সেকেন্ডারি অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক্স ইউজ করি, আমরা পেনের জন্য আমরা অ্যান্টিপাইরেটিক্স ইউজ করি, জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক্স ইউজ করি, বা ব্যথা সেটা হলে আমরা অ্যানালজেসিক্স ইউজ করি, সঙ্গে কিছু ভিটামিন দিতে হবে, যেহেতু গরু ওই সময় খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয়, তো দরকার পড়লে আমরা স্যালাইন দিতে হবে, প্লাস আমরা কিছু ভিটামিন সঙ্গে দিতে হবে, মানে আমরা জাস্ট এই কন্ডিশনে আমরা কি করবো, অ্যানিমেলটাকে আমরা কিন্তু দুর্বল যেটা আসে, দুর্বলতা যেটা হয় ওইটাকে আমরা বাধা দিতে হবে,
1: যাতে সেকেন্ডারি যেটা বলে,
0: হ্যাঁ সেকেন্ডারি যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন,
1: এই সাপোর্টিং ট্রিটমেন্টটা,
0: সাপোর্টিং ট্রিটমেন্ট দিতে হবে।
1: মূল্যতে
0: করা যাবে না, কিন্তু এখন আপনার যখন আসামে লাস্ট 2020-তে যখন এসেছিল, তখন আমাদের কলেজ অফ ভেটেনারি সায়েন্স খানাপাড়া আমাদের প্রফেসর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের এইচওডি স্যার ডক্টর নগেন বর্মন, উনি গোডপক্স ভ্যাকসিন, ওইটা আবার আরেকটা বেমারের ইয়ে নাম গোডপক্স, কিন্তু যেহেতু গোডপক্স যেটা ভাইরাস আছে ওইটা সেম ফ্যামিলি, লাম্পি স্কিন ডিজিজ যেটা ভাইরাস আছে আর গোডপক্স যেটা ভাইরাস আছে সেম ফ্যামিলিতে থাকে, আর গোডপক্সের কিন্তু ভ্যাকসিন আছে, কিন্তু লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন আজ পর্যন্ত কোনো জায়গায় ওইটা বানানো গেছে না, তো আমাদের কলেজে ট্রায়াল করলো যে আপনার গোডপক্স ভ্যাকসিন দিয়ে লাম্পি স্কিন ডিজিজটা প্রিভেন্ট করা যায়, যার জন্য এবার কি করেছে আমাদের গভর্নমেন্টে মাস ভ্যাকসিনেশন স্টার্ট করেছে, মাস ভ্যাকসিনেশন দিয়ে কি করা হচ্ছে যে টোটালি সব গরু অ্যাভাব 3 মান্থস অফ এজ, যেগুলো মেল হোক ফিমেল হোক সব গরু অ্যাভাব 3 মান্থস অফ এজ সব অ্যানিমালসগুলোকে ভ্যাকসিনেশন করা হচ্ছে, তো আলটিমেট ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট বলবো না, আলটিমেট প্রিভেনশন হলো ভ্যাকসিনেশন।
1: এই লাম্পি স্কিন ডিজিজের
0: ভ্যাকসিনেশন চলছে,
1: চলছে,
0: চলছে,
1: কিন্তু স্পেসিফিক, এই
0: স্পেসিফিক ট্রিটমেন্ট নেই,
1: মানে লাম্পি স্কিনের জন্য স্পেসিফিক
0: ভ্যাকসিনেশন ট্রিটমেন্ট নেই। হ্যাঁ,
1: এই যেটা বললেন আপনি ভিটামিন বা আর কি বললেন অ্যান্টিবায়োটিক্স, এগুলো দিতে হয়। তো একজন পশুপালক ভাই প্রথম হচ্ছে যে প্রথম কথায় সেই লক্ষণগুলো নিয়ে জানাবেন, যদি প্রত্যন্ত অঞ্চল আছে বিভিন্ন প্রত্যন্ত শহরে, শহরে হলে তো শহরে তো ভেটেরিনারি ডিপার্টমেন্ট আছে বিভিন্ন জায়গাতে, আমাদের শিলচরে আছে, ঘুঙ্গুরে আছে।

0: তো যেখানে প্রত্যন্ত অঞ্চল আছে সেখানে একজন পশুপালক ভাই কিভাবে খুব তাড়াতাড়ি করে সে কিভাবে খবরটা পৌঁছে দেবেন, সেটার উপায়টা কি?
1: এখন আমাদের ধরুন আমরা যদি কাছাড়ের কথা বলি, তাহলে কাছাড়ের প্রায় হসপিটালে এখন আমাদের ভেটেনারি অফিসার আছে, পোস্টার আছে, আর একটা হসপিটালে আমাদের যথেষ্ট ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আছে। প্লাস আমাদের এখন ডিপার্টমেন্টালি আমাদের গোপাল মিত্র বলে একটা আমাদের কন্ট্রাকচুয়াল একটা পোস্ট আছে, তো গোপাল মিত্র আমাদের ফিল্ডে আছে। তো এখন আমি ভাবি না যে ফার্মার্সগুলো এখন বঞ্চিত হবেন, কেন বলি যে সব জায়গায় এখন কিন্তু ট্রিটমেন্টের স্কোপ আছে। তো আমাদের ফার্মার্সগুলো আইদার গোপাল মিত্রকে কন্ট্যাক্ট করতে পারবেন,
0: সব গ্রামাঞ্চলে,
1: হ্যাঁ গ্রামাঞ্চলে আছে, আছে আছে আছে, গোপাল মিত্রকেও পাবেন, ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ওরা তো থাকেই। যদি দেখা যায় যে না ভিএফএ ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টে ধারাও কিছু হচ্ছে না বা গোপাল মিত্র ধারাও কিছু হচ্ছে না, তখন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে ডাইরেক্টলি আপনাদের ভেটেনারি অফিসারের সঙ্গে যোগাযোগ করে জিনিসটা,
0: মানে জেলা, মানে জেলা শহরে এসে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: জেলা শহরে এসে যোগাযোগ করে করতে হয়।
1: প্রতি ব্লকে আছে,
0: আচ্ছা প্রতি ব্লকে আছে।
1: হ্যাঁ,
0: এটার যে লাম্পি স্কিন ডিজিজের বাহক হচ্ছে মশা এবং মাছি,
1: হ্যাঁ,
0: তো সেই মশা মাছি থেকে কিভাবে পশুপালক ভাইরা সতর্ক থাকবেন, কি করবেন?
1: মেইন যেটা হলো যে আমরা অ্যাকচুয়ালি ভেটেনারির মেইন উদ্দেশ্য হলো যে কিরকম আমরা কোনো একটা ডিজিজকে আমরা প্রিভেন্ট করতে পারি, না কি ট্রিটমেন্ট করতে পারি। প্রিভেনশনের জন্য আমরা বেসিক্যালি গুরুত্ব দিই ভ্যাকসিনেশনের জন্য, কিন্তু যেহেতু এই ডিজিজটা আমাদের জন্য খুবই নতুন, আমরা যদি একটু সতর্কতা আমরা যদি একটু পালন করি তাহলে কিন্তু আমরা আগামীতে এই বেমার থেকে বাঁচতে পারি। তো মেইন কি হলো যে এই যখন আমাদের এই সিজন, যখন আপনার বর্ষা সিজন বা গরম যখন হয় মাঝামাঝিতে, আমরা কি করতে পারি, যেগুলো গরু আপনাদের ডেইরি ফার্মার যারা থাকে ওরা কি করতে পারে, ওরা যে মানে যেখানে ওরা যে গরুগুলো রাখে শেড, ওইগুলোকে কি করতে পারে, নেটিং করতে পারে। হ্যাঁ, যদি যদি নেট দিয়ে যদি আপনার মশা বা মাছিগুলোকে যদি আটকানো যায় তাহলে কিন্তু 100% প্রোটেকশন পাবে। প্লাস এই সিজনে কি করতে হয়, কিছু পেস্টিসাইড বা ইনসেকটিসাইড পাওয়া যায়, যদি আমরা এরকম জায়গায় যেখানে মধ্যে এগুলোর আশঙ্কাটা বেশি যে এই জায়গাতে মশা বা মাছি, আমরা কি করি প্রায় আমি দেখেছি নিচে নিজে ফিল্ডে ঘুরে যে একজন ফার্মারে গরু তো পালে ওরা, ঠিক আছে ভালো কথা, ডেইরি ফার্মার একজন গরু পালে, কিন্তু মেইন কথা কি ওরা মানে হাইজিনিক না, ওরা মানে স্যানিটেশন কি, হাইজিন কি, বা হাইজিন মেনটেন না রাখলে কি কি হতে পারে, ওই দিকে এত বেশি গুরুত্ব দেয় না। হ্যাঁ, আমরা মেইনলি দেখেছি যে ওরা জাস্ট মিল্কিং করবে, খিরাবে আর সেল করবে, কিন্তু হাইজিন স্যানিটেশন প্রিভেনশন এত বেশি অ্যাওয়ারনেস নেই।
0: তো যদি মানে মানুষের যেরকম স্বাস্থ্যসম্মত মানে ভাবে থাকা দরকার, পশুপালক গৃহপালিত পশুর ক্ষেত্রে সেটা সেটা রক্ষা করা দরকার, সেটা অবলম্বন করা দরকার, নাহলে সেই মশা মাছির উপদ্রব হবে এবং মশা মাছি থেকেই সেটা এই লাম্পি স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা
1: আছে।
0: তো সর্বাবস্থায় মশা মাছি থেকে গরু, গৃহপালিত গরুকে
1: বাঁচাতে হবে,
0: এটা হচ্ছে মূল কথা। তো এ ব্যাপারে সচেতনতার একটা ব্যাপার রয়েছে, আমাদের অঞ্চলে সচেতনতা কম গ্রামের মানুষের বিশেষ করে, সেই ক্ষেত্রে আপনাদের পশুপালক বিভাগ থেকে কোনো ধরনের এই রোগের ক্ষেত্রে কোনো ধরনের সচেতনতামূলক কোনো প্রচেষ্টা নেওয়া শুরু হয়েছে কিনা?
1: এখন তো আমাদের মাস ভ্যাকসিনেশন চলছে সব ব্লকে ব্লকে, আমাদের লাম্পি স্কিন ডিজিজ চলছে লাস্ট 10 দিনের মধ্যে, যেহেতু আমরা জাস্ট 10 দিন হয়েছে ভ্যাকসিনটা রিসিভ করা, লাস্ট 10 দিনের মধ্যে আমরা মোটামুটি মোর দেন 6,000 অ্যানিমেলস আমরা ভ্যাকসিনেশন করে দিয়েছি,
0: মানে কাছাড় জেলায়
1: 6,000, মানে সব ব্লকে ব্লকে পার ডে ধরুন আপনার 400-500 করে ভ্যাকসিনেশন চলছে। তো যখন আমরা ভ্যাকসিনেশন করি, ভ্যাকসিনেশন প্রোগ্রাম হিসাবে করি, তো এই প্রোগ্রামে আমরা কি করি, যারা ফার্মার আসে না, শুধু আমরা ভ্যাকসিনেশন দিই না, বাট ভ্যাকসিনেশন সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা বলে দিই যে আগামী অ্যাটাক থাকে বা আগামী আউটব্রেক থাকে কীরকম বাঁচা যায়, তখনই আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করে দিই সাথে সাথে। কেন কি আপনার যে অ্যানিমেলগুলো এবার আপনার আউটব্রেকে যা মানে এফেক্ট হয়েছে, সেই অ্যানিমেল কিন্তু নেক্সট টাইম এফেক্ট হতে পারে, যার জন্য বিকজ আপনার ফার্মারগুলো তো এই বেমার আসার পর লসে যায়, ইকোনমিক্যাল লস। এখন একটা ডেইরি ফার্মিংয়ে যদি খালি আপনার বেমার ট্রিটমেন্ট করতেই যদি ইকোনমিক লস হয়ে যায় তাহলে তো ডেইরি ফার্মিং করে কোনো লাভ হবে না, যার জন্য অ্যাওয়ারনেসটা গ্রহণ করাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অ্যাওয়ারনেসটা যদি নিয়ে ওরা যদি একজন মানুষের যদি আরেকজন মানুষকে বলে, সেরকম করে করে এন্টায়ার গ্রামে ওই অ্যাওয়ারনেসটা দিতে হবে।
0: তো শুধু দুগ্ধ পালনের ক্ষেত্রে নয়, গরু তো অনেকেই কৃষক ভাইরা ক্ষেতের কাজেও আমাদের অঞ্চলে গরু বা মহিষকে ব্যবহার করেন, গরুকেও ব্যবহার করেন, যাদের ক্ষমতা নেই মহিষ সেক্ষেত্রেও দরকার, ওরা গরুকেও ব্যবহার করেন। তো আগামীতে আমাদের এই অঞ্চলে বা সব জায়গাতেই শাইল ধানের সময় আসছে আগামীতে, সেই ক্ষেত্রে গরুর একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রেও এই কৃষকদের যারা দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত নন, যারা কৃষকরা যারা ক্ষেতের কাজে গরুকে, সেক্ষেত্রেও তাদেরকেও এই সচেতনতামূলক ব্যবস্থা নিতে লাগবে।

0: বন্ধুকে এই লাম্পি স্কিন ডিজিজকে বাঁচানোর জন্য অবলম্বন করতে লাগবে। তো আপনার সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম এই রোগ সম্পর্কে। আমাদের আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি পশুপালক ভাইরা থেকে উপকৃত হবেন। যদি কোনো ধরনের সমস্যা হয় বা এই লক্ষণগুলো দেখেন তো তাড়াতাড়ি আপনারা গোপাল মিত্রের সঙ্গে যোগাযোগ করবেন, বা যেখানে ব্লকে যে নিজস্ব যে ব্লক আছে সেখানে পশুপালন বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন, বা জেলা শহরে এসে আপনারা পশু চিকিৎসা বিভাগের সঙ্গে যোগাযোগ করে সেই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। আর অবশ্যই মশা এবং মাছির হাত থেকে আপনাদের গৃহপালিত গরুকে বাঁচানোর চেষ্টা করবেন, তাহলেই এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। আমাদের আলোচনা অংশগ্রহণের জন্য আপনাকে ডক্টর দাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: তো এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি আলোচনা, গরুর লাম্পি চর্মরোগের লক্ষণ ও তার প্রতিকার। আর এ নিয়ে আলোচনা করলেন পশু বিশেষজ্ঞ ডাক্তার রুবল দাস। তো এবারে কৃষক বন্ধুরা আমরা শুনব একটি আধুনিক গান নচিকেতার কণ্ঠে।

এতক্ষণ আমরা একটি আধুনিক গান শুনলাম নচিকেতার কণ্ঠে। তো কৃষক বন্ধুরা, এবারে আমাদের আসরে আছে লোকগীতি দোহারের শিল্পীদের পরিবেশনায়।

তো এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন লোকগীতি দুহারের শিল্পীদের পরিবেশনায়। তো আজ আমাদের হাতে আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন জব উই মেট ছবি থেকে রশিদ খাঁর কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গান। এবারের ছবি টু স্টেটস, গানটি গিয়েছেন অরিজিৎ সিং ও চিন্ময়ী।

আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 7:34:45। কিছুক্ষণের মধ্যেই বাংলায় জাতীয় সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে, ও তার অব্যবহিত পরেই আঞ্চলিক সংবাদ শুনবেন আমাদের কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়ার সফরে আজ সিওল পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মত বিনিময় করবেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা বর্তমানে কার্যকর থাকায় এই শীর্ষ সম্মেলনে ভারত ও নর্ডিক অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে।

0: বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, নর্ডিক জোটের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় $19 বিলিয়ন। এই শীর্ষ সম্মেলন ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রোসাদোত্তির, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি ওরপো এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসনের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তা ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় 6 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করছে।
1: 19 মই 2026 की ये तिथि है कि जहां से नक्सल प्रभावित क्षेत्र में संपूर्ण विकास की परिकल्पना को लॉन्च किया जा रहा है। बस्तर के साथ जिले को नक्सलवाद से मुक्त कराने के लिए भारत सरकार के द्वारा यहां पर करीब करीब 200 सुरक्षा कैंप बनाए।
0: শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারগুলিকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গেই যুক্ত করা হবে। এদিকে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় আজ খন পোদাহাট জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সঙ্গে মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। সোনুয়া থানার অন্তর্গত কেদাবীর গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু জানিয়েছেন যে মাওবাদীদের খুঁজে বের করতে এখনও ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে, হতাহতের কোনো খবর নেই। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য ত্বরান্বিত করতে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ইন্ডিয়া রিফর্ম শীর্ষ সম্মেলন 2026-এ আজ শ্রী গোয়েল ভাষণ দেন।
2: This very important engagement relating to ease of doing business and reform that is desirable in this next phase so that we can truly accelerate the pace towards Viksit Bharat 2047. A very appropriate theme, very timely, advancing ease of doing business for investment or India's competitiveness truly is essential if we have to integrate our economy with the rest of the world.
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতা সুযোগ সৃষ্টি করবে বলে তিনি জানান। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারত এবং আফ্রিকার কৌশলগত সম্পর্ক অভিন্ন ইতিহাস, উন্নতি, উদ্ভাবন, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নতুন দিল্লির মনোহর পারিকার ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে আফ্রিকা ডে 2026 শীর্ষক সম্মেলনে তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পাবলিক পরিকাঠামোগত ক্ষেত্রে সহযোগিতা, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক শাসন পদ্ধতিতে সংস্কার সাধনের মাধ্যমে ভারত আফ্রিকার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোহনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের সভাপতিত্বে চলতি বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে পুতিনের অন্যতম সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে ভারতে এটি হবে পুতিনের দ্বিতীয় সফর। এর আগে তিনি 2023 সালের ডিসেম্বরে নতুন দিল্লিতে এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। বাংলাদেশ

ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সেদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার অর্থমূল্য 12,328 কোটি টাকা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময়ে বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বহাল রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তাঁর নিজস্ব বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। এদিকে ওই বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যা 6টায় শেষ হয়েছে। শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পাগল হয়ে যাওয়া কুকুরদের বাঁচিয়ে রাখা আবশ্যক নয় বলে কোর্ট জানিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে শীর্ষ আদালত উল্লেখ করেছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলা শুনানিতে দেশে পথকুকুরদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন। ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত 131 জনের মৃত্যু হয়েছে বলে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা জানান, আক্রান্ত অঞ্চলে 513 জনকে ইবোলা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের কমলো সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন এই তাপপ্রবাহ চলবে। সেলিমা টেটে আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় হকি দলের নেতৃত্ব হকি দল ঘোষণা করা হয়েছে। 22 সদস্যের এই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 4 ম্যাচের এই সিরিজ পার্থে 26-30 মে অনুষ্ঠিত হবে। জয়পুরের সাবাই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। রাজস্থান টসে জিতে লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছে। লখনৌ শেষ পাওয়া খবরে 2 ওভার 5 বলে বিনা উইকেটে 37 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিলের উপস্থিতিতে গৌহাটিতে ব্রহ্মপুত্র বোর্ডের পর্যালোচনা পর্ষদের চতুর্দশ বৈঠক, কেন্দ্রীয় সরকারের জনজাতি পরিক্রমা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন অংশে জনভাগিদারী অভিযান আরম্ভ, বরাক উপত্যকার তিন জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় 19 মে ভাষা শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং হাইলাকান্দি জেলার জানকী বাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিলের উপস্থিতিতে আজ গৌহাটিতে ব্রহ্মপুত্র বোর্ডের উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যালোচনা পর্ষদের চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং জলশক্তি দপ্তরের প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরীও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় সরকার এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উচ্চপদস্থ আধিকারিক এবং কারিগরি বিশেষজ্ঞরা বৈঠকে অংশগ্রহণ করেন।

গ্রহণ করেন। বৈঠকে পর্ষদের ত্রয়োদশ বৈঠকে গ্রহণ করা সিদ্ধান্তগুলো রূপায়ণের বিষয়ে পর্যালোচনা করা সহ নদী অববাহিকা ব্যবস্থাপনার অগ্রগতি খতিয়ে দেখা হয়। বৈঠকে ব্রহ্মপুত্র বোর্ডের সামগ্রিক কাজকর্মের মূল্যায়ন করে ভবিষ্যতের কাজকর্মের রূপরেখা প্রস্তুত করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বৈঠকে বহনক্ষম জল সংরক্ষণের বিষয়ে প্রচারের জন্য উত্তর পূর্বাঞ্চলের পরম্পরাগত এবং স্থানীয় জল ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কিত গ্রন্থ এবং তথ্যচিত্র উন্মোচন করা হয়। বৈঠকে অংশগ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ব্রহ্মপুত্র বোর্ড সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে আসছে। উল্লেখ্য, ব্রহ্মপুত্র বোর্ডের উচ্চ ক্ষমতাসম্পন্ন পর্যালোচনা পর্ষদের পুনর্গঠনের পর এই বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে। কেন্দ্রীয় সরকারের জনজাতি পরিক্রমা মন্ত্রকের উদ্যোগে সমগ্র দেশজুড়ে শুরু হওয়া তথ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার অংশস্বরূপ জনজাতীয় লোকেদের সর্বাঙ্গীন কল্যাণের লক্ষ্যে জনভাগিদারী সবসে দূর সবসে পেহলে শীর্ষক অভিযান শুরু হয়েছে। কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহলে বাস্তবায়ন নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় জেলার বিভিন্ন দুর্গম জনজাতি অধ্যুষিত এলাকায় সমন্বিত ও অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে সরকারি জনকল্যাণমূলক প্রকল্প এবং অত্যাবশ্যকীয় জনসেবা জেলার শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্ত শ্রী রায় সরকারি উচ্চাকাঙ্ক্ষামূলক প্রকল্পের সুবিধা যাতে ভৌগোলিকভাবে দূরবর্তী ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এবং তৃণমূল স্তরে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে ডিমাহাসাও জেলায় জনভাগিদারী সবসে দূর সবসে পেহলে অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষে জেলা আয়ুক্ত গায়ত্রী হাইলিং এর পৌরোহিত্যে আজ হাফলং এর জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী এই অভিযান জেলার 25 মে পর্যন্ত চলবে। এই অভিযান জেলার 5টি উন্নয়নখণ্ড এবং প্রতিটি গ্রামে বাস্তবায়িত করা হবে। এছাড়া এই অভিযানের অধীনে আগামীকাল থেকে জনগণের অভিযোগ শোনা ও তৎক্ষণাৎ নিষ্পত্তির জন্য জনযান শুনানি কার্যসূচির সূচনা করা হবে। মিজোরামের রাজ্য মন্ত্রিসভা রাজ্যটিতে বহিরাজ্যের লোকেদের প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ইনারলাইন পারমিটের নতুন নির্দেশনায় অনুমোদন জানিয়েছে। আইজলের মন্ত্রিসভা কক্ষে গতকাল মুখ্যমন্ত্রী লালডোহমার অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী মিজোরামে বহিরাজ্যের লোকেদের প্রবেশের ক্ষেত্রে থাকা নিয়মনীতি শৃঙ্খলাবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, মিজোরামের একটি নাগরিক সংগঠন এবং ব্যবসায়িক সংস্থায় ইনারলাইন পারমিট উল্লঙ্ঘন সম্পর্কে অভিযোগ দাখিল করা সহ এই সম্পর্কে নীতি নির্দেশনা সংস্কারের দাবি জানিয়েছিল। সুপ্রিম কোর্ট প্রকাশ্য স্থান থেকে তুলে নিয়ে যাওয়া পথকুকুরদের টিকাকরণ বা বন্ধাকরণের পর পুনরায় তাদেরকে ছেড়ে না দেওয়ার নির্দেশ প্রত্যাহার করতে অস্বীকার করেছে। বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বে গঠিত বিচারপীঠ 2025 সালের নভেম্বর মাসে দেওয়া পূর্বের নির্দেশের সংশোধনের আবেদন খারিজ করে এই ধরনের কুকুরকে আশ্রয় শিবিরে আবদ্ধ করে রাখতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। শিশু, বৃদ্ধ এবং পথচারীদের ওপর কুকুরের আক্রমণ বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে আদালত জানায় যে প্রকাশ্য স্থান, বিমানবন্দর এবং আবাসিক এলাকাগুলোতে এর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিচারপীঠ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে জীবজন্তু নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, জলাতঙ্ক বিরোধী টিকাকরণ ব্যবস্থা নিশ্চিত করা সহ বিপজ্জনক বা উন্মাদ কুকুরের ক্ষেত্রে আইনগতভাবে অনুমোদিত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আজ 19 মে ভাষা শহীদ দিবস। 1961 সালের আজকের দিনটিতে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য শিলচরে 11 জন ভাষা সেনানী প্রাণ আহুতি দিয়েছিলেন। বাংলা ভাষাকে বরাক উপত্যকার সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করার দাবিতে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে 11 জন শহীদ হয়েছিলেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আজ সকাল থেকে শিলচর রেল স্টেশনের শহীদ বেদী, শ্মশানঘাট এবং গান্ধীবাগের শহীদ স্মৃতিসৌধে অগণিত লোক শহীদদের প্রতি
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। আজ সকালে শিলচর রেল স্টেশন থেকে শ্মশানঘাট পর্যন্ত ১৯ মহামিছিল ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি শীর্ষক পথ চলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংস্কৃতিক সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডাক্তার রাজদীপ রায়, কমলা

0: দেপুরকায়স্থ প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল প্রমুখ এই পথচলায় অংশগ্রহণ করেন এবং শ্মশানঘাটের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। আজ গান্ধীবাগের শহীদ স্মৃতিসৌধে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ আজ গান্ধীবাগে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এদিকে গান্ধীবাগ প্রাঙ্গণে শহীদদের স্মৃতিতে চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শ্মশানঘাটে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বলেন,
1: ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আমরা সবাই এখানে শিলচর শ্মশানে উপস্থিত হয়েছিল। আমরা জানি 1961 সালে আজকের দিনে ভাষা শহীদদের আন্দোলনের সময় পুলিশের গুলি চালানোয় 11 জন শহীদ হয়েছিলেন। আমরা প্রতি বছর এই দিনকে ভাষা শহীদ দিবস হিসাবে তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন স্থান প্রতিষ্ঠান সবাই নিজস্বভাবে সবাই এই দিনকে শ্রদ্ধাঞ্জলি আমরা দিই। আগামী প্রজন্ম যাতে নিজের ভাষার প্রতি গুরুত্ব দেয়, নিজের ভাষাকে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম এই চিন্তাধারা নিয়ে যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিজের মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে।
0: শিলচর সরলা বিরলা জ্ঞানজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুল, শিলচর ডনবস্কো স্কুল, কাছাড় হাই স্কুল, গুরুচরণ বিশ্ববিদ্যালয় সহ বহু স্কুল কলেজে আজ পথনাটিকা, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা ইত্যাদির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। কাটিগোড়া ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকেও আজ কাটিগোড়া হাসপাতালের সামনে স্থায়ী শহীদ বেদিতে ভাষা সেনানীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। বরাক উপত্যকার ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে আজ শ্রীভূমির শম্ভুসাগর উদ্যানে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শ্রীভূমি আঞ্চলিক সমিতির উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে বিভিন্ন বক্তা মাতৃভাষার অধিকার রক্ষার সংগ্রামে 19 মে একটি ঐতিহাসিক দিন এবং নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরা ও শহীদদের আত্মত্যাগের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি জেলা শাখা ও হাইলাকান্দি পৌরসভার যৌথ উদ্যোগে আজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এক মিছিল শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। মিছিলে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা সম্বলিত বিভিন্ন ট্যাবলো প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে একাদশ ভাষা শহীদ স্মারকস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বরাকবঙ্গের উদ্যোগে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। বরাকবঙ্গের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মানিক চক্রবর্তী বলেন,
2: হাইলাকান্দিতে প্রতি বছরে না এবারও অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং শ্রদ্ধার সাথে একাদশ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এই আন্দোলনের প্রেক্ষাপট অনেকেই জানেন, 1961 সালে যে আসাম সরকার যে ভাষা আইন প্রবর্তন করেছিল।
0: হাইলাকান্দি জেলার জানকী বাজারের বকরিহাওড় দ্বিতীয় খণ্ড এলাকায় আজ দুপুরে গাছ কাটার কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম রবিজুল ইসলাম, বয়স 40 বছর। আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন যে জানকী বাজার কাটাখাল সড়কের পাশে থাকা 11,000 কেভি বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ চলছিল। সেই সময় বিদ্যুৎ লাইনের পাশের একটি গাছের ডাল কাটার জন্য রবিজুল ইসলাম গাছে ওঠে। অভিযোগ, কাজ চলাকালীন সময় গাছের ডাল তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রবিজুল মারা যান। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে গত 16 ও 17 মে আশ্রম প্রাঙ্গণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে মূল্যবোধ ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুদিনের এই কর্মশালা প্রতিদিন সকাল 9টায় শুরু হয়ে বিকেল 4টে পর্যন্ত চলে। মূল্যবোধ ভিত্তিক কর্মশালা সম্পর্কে শিলচর রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের সম্পাদক গণধীশাজি নন্দজী মহারাজ বলেন,
3: আমাদের শিলচর আশ্রমে আজকে অনুষ্ঠিত হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প। এটা দুদিন ধরে চলবে, আজকে শুরু হয়েছে, কালকেও সারাদিন আছে।
0: শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিলের উপস্থিতিতে গুয়াহাটিতে ব্রহ্মপুত্র বোর্ডের পর্যালোচনা পর্ষদের চতুর্দশ বৈঠক, কেন্দ্রীয় সরকারের জনজাতি পরিক্রমা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন অংশে জনভাগিদারী অভিযান আরম্ভ, বরাক উপত্যকার তিন জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় ১৯ মে ভাষা শহীদ

0: দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং হাইলাকান্দি জেলার জানকী বাজারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক শ্রমিকের মৃত্যু। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
3: আকাশবাণী শিলচর, এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আজ রাত 8টায় হিন্দি অনুষ্ঠানে শুনবেন রাকেশ কুমার ধরদুবের কথিকা পূর্বাত্তার সাহিত্যমে সামাজিক সাংস্কৃতিক সমন্বয়। রাত 8:15 লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন হিমেন্দু বিশ্বাসের গিটার বাদন। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগ প্রধানের শিল্পী দীপালী নাগ। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 9:30 কীর্তন শুনবেন রথীন ঘোষ ও সহশিল্পীদের পরিবেশনায়। রাত 10টায় খেয়াল শুনবেন উৎপল বসুর কণ্ঠে। এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 6:05 অমৃতবাণী, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10। সকাল 6:30 অনুষ্ঠান খেতে খামারে, লোকগীতি পরিবেশন করবেন পরিমল দাস সকাল 6:35 ও দুপুর 1:40। এছাড়া অর্পিতা দাস ও প্রণতি চন্দের পরিবেশনায় লোকগীতি শুনবেন বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানের অব্যবহিত পরেই। সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনা সকাল 7:20। সকাল 7:40 ও দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী বাসবী দত্ত। এছাড়া রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন পঙ্কজ কুমার নাথ ও সুদীপ্তা ভট্টাচার্যর পরিবেশনায় গীতাঞ্জলি অনুষ্ঠানে। মোহাম্মদ রফির কণ্ঠে আধুনিক গান শুনবেন সকাল 8:40 এবং বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও আধুনিক গান শোনা যাবে ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন নন্দলাল ঘোষের শরদ বাদন এবং সকাল 9:30 ইমন কল্যাণ মজুমদারের কণ্ঠে শুনবেন খেয়াল। বেলা 10:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান, গজলের শিল্পী চিত্রা সিং এবং পঙ্কজ উদাস বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন অর্পিতা ঘোষ। দুপুর 2:00 ভজন পরিবেশন করবেন জ্ঞানশ্রী দাস। ঋততপা চক্রবর্তী নজরুল গীতি পরিবেশন করবেন দুপুর 2:30। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শোনা যাবে টুলটুল পালের গিটার বাদন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি, চাষ আবাদের কথা সন্ধে 6:45। এতে গবাদি পশুর যত্ন নিয়ে বলবেন ডক্টর দীনেন্দ্র পুরকায়স্থ। রাত 8:00 কথিকার অনুষ্ঠানে রেলগাড়ির একাল সেকাল এ নিয়ে বলবেন নির্মল সরকার। লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:15 ঠুমরির শিল্পী বেলা চৌধুরী এবং রাত 8:30 শুনবেন শাহিদ শাহাদুল্লার সন্তুর ও গিটার বাদন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। এতক্ষণ প্রথমে আজকের ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান। এতে রাকেশ কুমার ধরদুবের কথিকা শুনবেন পূর্বোত্তর সাহিত্যমে সামাজিক সাংস্কৃতিক সমন্বয়।
4: হিন্দি কে প্রখ্যাত আলোচক আচার্য রামচন্দ্র শুক্ল কে অনুসার কিসি ভি দেশ কা সাহিত্য वहां की

হিন্দি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রাকেশ কুমার ধর দুবের কথিকা। আকাশবাণী শিলচর লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন গিটার বাজিয়ে শোনাবেন হিমেন্দু বিশ্বাস।

নবযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গিটার বাদন শুনলেন হিমেন্দু বিশ্বাসের পরিবেশনায়। আকাশবাণী শিলচর লোকশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন রাগ প্রধান শুনবেন দীপালী নাগের কণ্ঠে।

নিত্যানন্দের অশেষ প্রচেষ্টায় এবং প্রভু অদ্বৈতাচার্যের প্রীতিপূর্ণ আমন্ত্রণে ভক্তগণ ও জননী শচীদেবীর

ভক্তগণ, শ্রীমন মহাপ্রভুর পুনর্দর্শনে উজ্জীবিত হয়ে উঠেছেন নবজীবনে। আশায় বুক বেঁধে শেষ প্রয়াস পেয়েছিলেন তারা আপনার প্রাণ প্রিয়তমকে ফিরিয়ে নিয়ে যেতে শ্রীধাম নবদ্বীপে। সে প্রয়াস নবীন সন্ন্যাসীর দৃঢ়তায় হয়েছে নিষ্ফল। পরমানন্দে নাম গানে অতিবাহিত হলো 10 দিন, এলো বিদায়ের ক্ষণ। মাতৃচরণ বন্দনা করে প্রভু বললেন,

জীবন ধারণের জন্য ভিক্ষাবৃত্তি সন্ন্যাসীর অন্যতম নিত্যকর্ম। এই ব্রত পালনের জন্যেই জগদানন্দের হাতে দণ্ডখানি দিয়া শ্রী চৈতন্য ভিক্ষা।

একি একি করলে শ্রীপাদ, তুমি অবধূত, বাঁধতে পারে না তোমায় কোনো বিধিনিষেধের গণ্ডি। কিন্তু প্রভু যে আমার সন্ন্যাসী, দণ্ড যে সন্ন্যাসের প্রতীক, তিনি এলে তাকে কি বলবো।

ৰক্ষা সাৰি আমাৰ গোৰা গুণমণি হেনকালে আইলা সে ঠাই কৰি হৰি ধ্বনি। গুরুদণ্ড দত্ত জলে ভাসতে দেখে অন্তর্যামী প্রভু সবই বুঝলেন এ কার কীর্তি, তাই অনুযোগের সুরে বল।

কুবানায় দনত ফুল্ল নয়ন নিবাসী নীলাদ্রৌ চরণ অনন্ত শিরসি রসানন্দ রাধা সরস্বপুরা।

0: জগন্নাথে দেখেন প্রভু, প্রভু বলেন দেখা দাও,
1: দেখা দাও
0: হে নীলাচল নাথ, হে পুরুষোত্তম।

কীর্তনের অনুষ্ঠানে এতক্ষণ পালা নীলাচলে মহাপ্রভু শুনলেন রথীন ঘোষ ও সহশিল্পীদের পরিবেশনায়। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন বেহাগ রাগে খেয়াল শুনবেন উৎপল বসুর কণ্ঠে।

আকাশবাণী শিলচর আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।